Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh betar khulna. Shokal 7:59 minute. Aj shukrobar 6 bhadro 1433 bangabdo. 7 rabiul awal 1448 hijri 21 august 2026 khristabdo. Shuru holo ajker prothom adhibeshon. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় মোহাম্মদ আজমল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনা হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Friday, the 6th of Bhadra, the 7th of Rabiul Awwal, and August the 21st. The news read by Muhammad Kamaluddin. First, the headlines. Mirza Fakhrul Islam Alamgir elected as the country's 23rd president. Prime Minister Tariq Rahman, opposition leader Dr. Shafiqur Rahman, and other MPs congratulate. UK and China congratulate Mirza Fakhrul Islam Alamgir on his election as President of Bangladesh, keen to strengthen bilateral relations. Skill development of youth must be driven by national interest, says Information and Broadcasting Minister. Oral cholera vaccination campaign to begin tomorrow in high-risk areas of the country. UK, France, Germany, Italy and Canada condemned Israel's West Bank settlement project. And Bangladesh will face host Australia in the second and final test in Mekki tomorrow. Now the news in detail. BNP candidate Mirza Fakhrul Islam Alamgir has been elected as the 23rd president of the country. Mirza Fakhrul Islam Alamgir won the presidential election, defeating his lone rival, Bangladesh Jamaat Islami-led 11-party contender Colonel retired Oli Ahmed Birbikram by a huge margin. Mirza Fakhrul Islam Alamgir obtained 255 votes, while Colonel Oli Ahmed backed 88 votes. Among 349 voters, six lawmakers didn't vote in the presidential election. Chief Election Commissioner CEC and also Election Returning Officer AMM Nasiruddin announced the election results after the balloting in the session chamber of the Jatiya Shanshud yesterday. Immediately after CEC declared Mirza Fakhrul Islam Alamgir elected, Prime Minister Tariq Rahman shook hands with him and presented him with a red rose. Leader of the opposition, Dr. Shafiqur Rahman, Deputy Leader Syed Abdullah Muhammad Tahir and other lawmakers congratulated Mirza Fakhrul Islam Alamgir. Mirza Fakhrul Islam Alamgir will be sworn in as the country's 23rd president at 7:30 this evening. On July 24 last, Muhammad Shahabuddin resigned as president and Speaker Hafizuddin Ahmed Birbikram took charge as the acting president. At a press briefing held at the Jatiya Shanshad building, Treasury Bench Chief Whip Nurul Islam Moni has said acting Speaker Barrister Kaiser Kamal will administer the oath to the newly elected president. The Election Commission has issued a gazette announcing Mirza Fakhrul Islam Alamgir as the elected president. The gazette notification was issued yesterday. Meanwhile, the United Kingdom and China have congratulated Mirza Fakhrul Islam Alamgir on his election as president of Bangladesh. In a statement yesterday, the UK expressed its readiness to further strengthen the long-standing partnership between the two countries. It said the UK looks forward to working with President Mirza Fakhrul Islam Alamgir and the government of Bangladesh to further deepen the close and long-standing partnership between Dhaka and London. Another statement in this regard by China Embassy in Dhaka yesterday expressed readiness to work closely with Dhaka to further strengthen bilateral relations for mutual benefits. It said China attaches great importance to the relations with Bangladesh and stands ready to work closely with Bangladeshi side to further advance bilateral cooperation. Bangabhavan yesterday bade farewell to acting President Hafizuddin Ahmed Birbikram through a state ceremony. A smartly turned out contingent of the President Guard Regiment PGR of the Bangladesh Army presented him with the Guard of Honour, while a joint military band comprising members of the Army, Navy and Air Force played a farewell tune at around 11:30 a.m. A horse-mounted contingent of Bangladesh police also escorted the outgoing acting president as part of the ceremonial farewell. Earlier, Hafizuddin Ahmed signed the Bangabhavan Visitors Book and exchanged greetings with the officials and employees of Bangabhavan. Hafizuddin Ahmad assumed office as acting president on the 24th of July, following the resignation of President Muhammad Shahabuddin. Information and Broadcasting Minister Zahiruddin Shopon has urged the youth not to limit their desire for skill development to personal employment or getting a job, but to link their knowledge and talent with the national interest and economic potential. He made the call as the chief guest at the inauguration of a job fair titled From Skill to Opportunity at Bangladesh-China Friendship Conference Centre at Sheribanglanagar in the capital yesterday. The preventive oral cholera vaccination campaign 2026 will begin tomorrow to prevent cholera. Under the program, the first dose will be administered from tomorrow to September 21, while the second dose will be given from September 26 to October 25 in 14 high-risk upajilas across the country. Health and Family Welfare Minister Sardar Mohammad Sakaut Hossain informed this while formally inaugurating the campaign at the auditorium of the Dhaka South City Corporation yesterday. He urged the people to seek timely treatment without delay if they contract cholera. All citizens aged 1 year and above, except pregnant women, will receive the oral vaccine free of charge from 8 a.m. to 5 p.m. on these days. This is Bangladesh Betar giving you the news. Israel's plan to open up tenders for the construction of some 1,200 settlement homes in a strategically important part of the occupied West Bank have sparked fresh condemnation by major Western powers. In a joint statement, the United Kingdom, France, Germany, Italy and Canada called the decision unacceptable and urged Israel to retract the plans immediately. All settlements are illegal under international law and under international pressure. Israel held off for decades on plans to build in El to the east of Jerusalem. Many of its allies and Palestinians argued this development would deal a major blow to the two-state solution, effectively cutting the West Bank in two and isolating East Jerusalem. Cricket and Bangladesh will face host Australia in the second and final test in Mackay tomorrow. The match will start at 6 a.m. Bangladesh time. Australia has no choice but to win this match to draw the series. Bangladesh is leading the two-match series 1-0. And finally, weather. Forecast valid till 1 this afternoon says there is no inland river port warning and no signals to be hoisted. Now, to end the news, here again the main points. Mirza Fakhrul Islam Alamgir elected as the country's 23rd president. Prime Minister Tariq Rahman, opposition leader Dr. Shafiqur Rahman, and other MPs congratulate. UK and China congratulate Mirza Fakhrul Islam Alamgir on his election as president of Bangladesh, keen to strengthen bilateral relations. Skill development of youth must be driven by national interest, says Information and Broadcasting Minister. Oral cholera vaccination campaign to begin tomorrow in high-risk areas of the country. UK, France, Germany, Italy and Canada condemned Israel's West Bank settlement project. And Bangladesh will face host Australia in the second and final test in Mackay tomorrow. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor porchi Bilkis Akhtar Siddika. খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে চলমান ক্রাশ প্রোগ্রামের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এক সভা গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সকল সরকারি বেসরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে পত্র প্রেরণ, মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে বিদ্যমান সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পত্র প্রেরণ, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা বৃদ্ধি করা, স্বল্প আয়ের পরিবারের আবাস স্থলের নিকটবর্তী স্থানে মেডিকেল ক্যাম্প স্থাপন, মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখা, মহানগরীতে ডেঙ্গু সংক্রমণের হারের উপর রেড, অরেঞ্জ ও ইয়েলো জোনে বিভক্ত করে মশক নিয়ন্ত্রণে ব্যাপক হারে ঔষধ স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় মশক নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম নিয়মিত সুপারভাইজারদের পাশাপাশি ওয়ার্ডে কর্মরত উপসহকারী প্রকৌশলী ও কার্য সহকারীদের পর্যবেক্ষণ করা এবং পর্যবেক্ষণে কোনরূপ গাফিলতি পরিলক্ষিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আনিস রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মোহাম্মদ মাসুদ করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ সামিউল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্তগণ সভায় উপস্থিত ছিলেন। উপকূলীয় দুর্যোগ প্রবণ এলাকায় বৈশ্বিক উষ্ণায়ন ও চরম তাপপ্রবাহে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন করতে এক মহড়া গতকাল সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজেতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে সংশ্লিষ্ট বিষয়ের উপর সচেতনতামূলক একটি নাটক পরিবেশন করা হয়। এর আগে জেলা প্রশাসক উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি

0: এর আগে জেলা প্রশাসক উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এর আয়োজন করে। যশোরের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল 30 জন কৃষকের মধ্যে 100টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সংস্থার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার প্রধান অতিথি হিসেবে এসব গাছের চারা বিতরণ করেন। সংস্থাটির নির্বাহী পরিচালক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়ন সৃষ্টিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার বাস্তবায়ন ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগরীর দৌলতপুর থানার উদ্যোগে গতকাল নগরীর সরকারি দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মাগুরা ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে গতকাল 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং অপর 2 জন আহত হয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মশক নিয়ন্ত্রণে কেসিসি পরিচালিত ক্র্যাশ প্রোগ্রামের আওতায় গতকাল খুলনা মহানগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন থাকায় 14,000 টাকা জরিমানা আদায় করা হয়। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল জেলার কয়রা উপজেলার উত্তর বেতকাশি ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে সার পাচারকালে এক ব্যবসায়ীর কাছ থেকে 10,000 টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি এ আদালত পরিচালনা করেন। এছাড়া সুন্দরবন পূর্ব বন বিভাগের একটি দল গতকাল সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে 5 জেলেকে 50,000 টাকা জরিমানা করেছে। এ সময় তাদের ট্রলারে থাকা আনুমানিক 8 কেজি ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়। মাগুরায় ড্রাগন ফল চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক শওকত হোসেন। এ জেলার ড্রাগন ফল এলাকার চাহিদা মিটিয়ে ঢাকাসহ অন্যান্য জেলার ফল ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
1: ড্রাগন চাষে মাত্র 20,000 টাকা বিনিয়োগ করে সফলতা পেয়েছেন মাগুরার তরুণ কৃষক উদ্যোক্তা শওকত হোসেন। আজ সেই ছোট্ট উদ্যোগই বদলে দিয়েছে তার জীবন। মাগুরার তরুণ কৃষি উদ্যোক্তা শওকত হোসেন বর্তমানে ড্রাগন চাষে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সাফল্য দেখে এলাকার অনেক তরুণ কৃষকও ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠছেন। এ প্রসঙ্গে তরুণ উদ্যোক্তা শওকত হোসেন বলেন,
2: আর আশা করতেছি যে ফল হয়েছে, তাতে 20,000 টাকা বিক্রি হয়ে গেছে। এবার আনুমানিক ধারণা 3,00,000 টাকার ফল আমি বিক্রি করব।
1: শুরুতে তিনি 130টি প্লারের মাধ্যমে ড্রাগন গাছ রোপণ করেন। শুরুতেই অনেকেই ড্রাগন চাষ নিয়ে সন্দিহান ছিলেন, কিন্তু নতুন জাতের এই ফলের পরিচর্যায় মনোযোগী হওয়ায় প্রথম বছরেই তিনি আশানুরূপ লাভের মুখ দেখেন। সেই সাফল্য তাকে আরো এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। এ প্রসঙ্গে তরুণ উদ্যোক্তা শওকত হোসেন বলেন,
2: দেখে দেখি অনেকে অনেক চাষি এরপরে ঢুকছে এবং অনেকে করতেছে। তো আমি দেখতেছি আরো মানে 2-4 বছরের মধ্যে অনেক চাষি এই ড্রাগন চাষের উপর চলে আসবে এবং চাষ করবে। এই কারণেই খরচ কম, লাভ বেশি। যেহেতু একটি নতুন ফল, এর মার্কেট বাজার খুব ভালো। আমার খেতে অনেক পাইকার এবং অনেক ব্যাপারী এসে খেত থেকে নিয়ে যায়। ঢাকার ব্যাপক চাহিদা। আজকে 1 মন পাঠাচ্ছি 400 টাকা রেট।
1: আধুনিক পদ্ধতিতে নতুন জাতের ফল চাষ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ড্রাগন চাষ কৃষকদের জন্য লাভজনক আয়ের উৎস হয়ে উঠবে বলে মনে করছে কৃষি বিভাগ। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
0: খেলার খবর ফুটবল। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় গতকাল 4টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় সিএসসি ডিসিপ্লিন 3-0 গোলে এমসিজে ডিসিপ্লিনকে, দ্বিতীয় খেলায় বিএ ডিসিপ্লিন ও আইন ডিসিপ্লিনের এবং তৃতীয় খেলায় রসায়ন ডিসিপ্লিন ও পদার্থ ডিসিপ্লিনের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র এবং চতুর্থ খেলায় সমাজবিজ্ঞান ডিসিপ্লিন 1-0 গোলে ফরেস্ট ডিসিপ্লিনকে পরাজিত করেছে। এদিকে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া স্কুল মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় সীমাখালী ফুটবল একাদশ 3-1 গোলে শালিখা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান।

0: সুপ্রিয় শ্রোতা, তখন শুনলেন দেশের গান বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় তারি আব্দুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো?
1: আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ওস্তাদজি, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। এই পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের এখানে যে ছোট্ট সোনামণিরা উপস্থিত রয়েছে তাদের সকলেরই আমরা পরিচয় জেনে নেব ইনশাআল্লাহ।
3: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম।
4: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
5: আলহামদুলিল্লাহ, আমি শেখ আবরার।
6: আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহমান বিন মুনির।
7: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাদ আল হাসান।
8: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সালমান।
2: মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, ওয়রাত্তিলিল কোরআনা তারতিলা। প্রিয় শ্রোতা, প্রত্যেক নরনারীর উপর কোরআনুল কারিম এতটুকু সহি শুদ্ধ করে পড়া ফরজে আইন, যার দ্বারা অর্থ পরিবর্তন হয় না। অর্থ পরিবর্তন হয় এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। অতএব কমপক্ষে একজন মুমিন ব্যক্তির পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যে সুন্নাত সূরাগুলোর প্রয়োজন রয়েছে সেগুলোকে শুদ্ধ করে নেওয়া প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক। যদি সেটা না করে তাহলে সে গুনাহগার হবে। এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নির্দেশ দিয়েছেন, তোমরা প্রত্যেকেই এমন ভাবে কোরআনুল কারীমকে তেলাওয়াত করো যেভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এর অর্থ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে যেভাবে কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে থাকতেন এবং সাহাবায়ে কিরাম পরবর্তী উম্মতকে যেভাবে শিক্ষা দিয়েছেন আর পরস্পরা যেভাবে শুদ্ধভাবে চলে আসতেছে, কোরআনুল কারিমকে ঠিক সেভাবেই পড়তে হবে। এর জন্য করণীয় হলো কোরআনুল কারিম যখন আমরা তেলাওয়াত করব প্রত্যেকটা হরফকে তার মাখরাজ থেকে সিফাত সহ, মত সহ, গুন্না সহ ইত্যাদি কোরআনুল কারিমের শুদ্ধ করার জন্য যে বিষয়গুলি রয়েছে সেগুলো আদায় করেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারিমকে শিক্ষা গ্রহণ করে এবং কোরআনুল কারিমের শিক্ষা দিয়ে থাকে। আবু দাউদ শরীফ, হাদিস নং 1452। তাই আসুন আমরা সকলে মিলে কোরআনুল কারিমের শিক্ষা গ্রহণ করি এবং কোরআনুল কারিমের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক,
1: আমিন।
2: প্রিয় শ্রোতা, আমরা আমাদের আজকের মূল অনুষ্ঠান পর্বে চলে যাব। আমরা বিগত অনুষ্ঠানের ন্যায় এই অনুষ্ঠানেও আমরা কিছু তাজবিদের আলোচনা করব এবং পাশাপাশি কোরআনুল কারিমের অসংখ্য আয়াতে কারিমা থেকে ছোট্ট একটি ছোরা আমরা আজকে মাসকের মাধ্যমে তেলাওয়াত শিখব। শুরুতেই আমরা বিগত অনুষ্ঠানগুলোতে কোরআনুল কারিমের হরফের যেই মাখরাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ৬ নম্বর মাখরাজ নিয়ে আলোচনা করব। আমরা জানি ৬ নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ এই মাখরাজ থেকে উচ্চারিত হয়। ছোট্ট বন্ধু, তাহলে আমরা মাখরাজটা সবাই একসাথে পড়ব। ৬ নম্বর মাখরাজ,
1: ৬ নম্বর মাখরাজ
2: জিব্বার মধ্যখান,
1: জিব্বার মধ্যখান
2: তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া,
1: তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া।
2: এখানে মাখরাজ একটি, হরফের নাম হলো তিনটি। মাখরাজ কয়টি?
1: একটি।
2: হরফের নাম
1: তিনটি।
2: হরফগুলির নাম হলো জিম, শিন, ইয়া। ছোট্ট বন্ধু, আমরা সবাই একসাথে পড়ব ইনশাআল্লাহ। হরফ তিনটির নাম হলো
1: জিম, শিন, ইয়া।
2: তো আমরা জানি এই একটি মাখরাজ থেকে তিনটি হরফ উচ্চারিত হয়। প্রথম হরফের নাম হলো জিম, যেটাকে সিদ্দাতের হরফ বলা হয়ে থাকে। অর্থাৎ জিম হরফ উচ্চারণের সময় আওয়াজ এবং মাখরাজে ধাক্কা লাগার কারণে আওয়াজ এবং বাতাসটা বন্ধ হয়ে থাকবে, যার কারণে হরফটি খুব শক্তভাবে উচ্চারিত হবে। অন্যান্য হরফগুলি যেভাবে নরমভাবে উচ্চারিত হয়ে থাকে তার তুলনায় জিম হরফটি একটু শক্তভাবে উচ্চারিত হবে। আমরা এখন এই হরফটি মাস্কের মাধ্যমে আমরা অনুশীলন করব ইনশাআল্লাহ। হরফের নাম জিম,
1: হরফের নাম জিম,
2: আজে
1: আজে,
2: ইজে
1: ইজে,
2: উজে
1: উজে।
2: এখানে শক্ত হওয়ার আরো অন্যতম একটি কারণ হলো জিম হরফের মধ্যে কলকলার সিফাত পাওয়া যায়, যার কারণে হরফটি কলকলা করতে হবে। আজে
1: আজে,
2: আজে
1: আজে,
2: ইজে
1: ইজে,
2: উজে
1: উজে।
2: জিবালা
1: جعل
2: جعل
1: جعل
2: جعل
1: ألم يجعل
2: ألم يجعل
1: ألم يجعل

0: আজে
1: আজে
0: ইজে
1: ইজে
0: উজে
1: উজে।
0: এই হরফটি উচ্চারণের ক্ষেত্রে আমরা অনেকেই অধিকাংশ সময় ভুল করে থাকি, সেটা হলো জিম হরফ উচ্চারণের সময় বাতাসকে বের করি, যার কারণে হরফটি অনেক সময় জিমের বদলে অর্থাৎ বর্গজ্জর বদলে চ হওয়ার সম্ভাবনা থাকে, যেটা তেলাওয়াতের মধ্যে ভুল হয়ে থাকে। আমরা এই ভুল থেকে অবশ্যই খেয়াল করবো ইনশাল্লাহ। এক্ষেত্রে আমরা একটি উপায় অবলম্বন করতে পারি, সেটা হলো এই হরফটি যখন আমরা বিভিন্ন হরকত দিয়ে আমরা মশক করব, তখন আমি আমার মুখের সামনে হাতটি রেখে আমি এটা মশক করব, যাতে করে কোন ধরনের বাতাস আমার মুখ থেকে বের না হয়, এটা খেয়াল রাখবো ইনশাল্লাহ। أَلَمْ يَجْعَلْ يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةَ
1: يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةَ
0: رَاجِفَةَ
1: رَاجِفَةَ

0: তাহলে আমরা ছোট্ট বন্ধুরা আমরা জিম হরফের মাশ করলাম এবং সাথে সাথে হরফটির মাখরাজ সম্পর্কে আমরা জানলাম। তাহলে জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তারুর সাথে কলকলার সাথে জিম হরফটি উচ্চারণ করতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে হরফটির নাম আমরা বলেছি শিন হরফ। শিন এটাকে তাফাসির সিফাতের হরফ বলা হয়, অর্থাৎ এর প্রথমে মাখরাজ হলো জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তারুর সঙ্গে লাগাইয়া, সাথে সাথে এই হরফটি উচ্চারণের সময় মুখের ভিতর আওয়াজ ছড়িয়ে যাবে, মুখের ভিতর আওয়াজ ছড়িয়ে যাবে, যার কারণে এই হরফটি উচ্চারণের সময় একটি শা শা শব্দের উৎপাদন হবে, অর্থাৎ এই যে বাতাসের যে একটা প্রবাহিত বাতাস, তো এটা সুন্দর করে মুখের ভিতর ছড়ায় যাবে। এক্ষেত্রে আমরা আওয়াজটা ছড়াইলে হরফটি আমাদের আরো সুন্দরভাবে উচ্চারণ হবে ইনশাআল্লাহ। আমরা মাস্কের সময় বা তেলাওয়াতের সময় এই হরফটি অবশ্যই খুব গুরুত্বের সাথে খেয়াল করব। যদি আমি মুখের ভিতরে আওয়াজকে না ছড়াই তাহলে হরফটি অসুন্দরভাবে তেলাওয়াত হবে, এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ।
1: يشرب

0: আলহামদুলিল্লাহ আমরা অনেক চমৎকার ভাবে আমরা হরফগুলি মাস করলাম। আর একটি হরফ আমরা আজকে মাস করব ইনশাআল্লাহ। হরফটির নাম হলো ইয়া। হরফটির নাম কি?
1: ইয়া।
0: আমরা জানি ইয়াটা হলো লিনের হরফ, অর্থাৎ যার অর্থ হয়ে থাকে নরম ভাবে উচ্চারিত করা। আমাদের সমাজে অনেকেই বলে থাকে যে ইয়া হরফটি শক্তভাবে উচ্চারিত হয়। আসলে এটা তাসবীহের পরিপন্থী। ইয়া হরফটি উচ্চারণের সময় খুব নরম ভাবে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। ছোট্ট বন্ধু আব্দুল্লাহ, তুমি বলো তো মাখরাজ কোথায়? ইয়া হরফটির মাখরাজ কোথায়?
2: জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে, তালুর সঙ্গে লাগাইয়া।
0: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছোট্ট বন্ধু আব্দুল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে মাখরাজটি শোনালো। আমরা ছোট্ট বন্ধু সাদ আল হাসানের কাছে জিজ্ঞাসা করব যে এই হরফটি কোন মাখরাজ থেকে উচ্চারিত হয়।
3: জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে, তালুর সাথে লাগাইয়া।
0: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। ছোট্ট বন্ধু আব্দুর রহমান, তুমি বলো যে এই হরফটি শক্তভাবে উচ্চারিত হবে নাকি নরম ভাবে উচ্চারিত হবে?
4: নরম ভাবে উচ্চারিত হবে।
0: কেন?
4: ইয়া হরফটি নরম, লিনের হরফ।
0: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। ইয়া হরফটি লিনের হরফ হওয়ার কারণে নরম ভাবে উচ্চারিত হবে। তাহলে আমরা হরফটি একটু মাস করবো ইনশাআল্লাহ। ইয়া।

অনেক সময় সূরা ফাতিহার ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটি তেলাওয়াতের সময় আমাদের দেশে অনেক মানুষই শক্তভাবে খুব উচ্চারণ করে থাকে, যেমন ইয়াকা। তো এইভাবে আসলে কোরআনুল করিমের কোন হরফ এত শক্তভাবে উচ্চারিত হয় না। আল্লাহ তাআলা কোরআনুল করিমকে সূরা কমানের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, আমি কোরআনকে নাজিল করেছি সহজভাবে যাতে মানুষ বুঝতে পারে। তাফসিরগণ লিখে থাকেন যে কোরআন শুধু বোঝার জন্য সহজ না, যে কোনো বয়সেরই মানুষ কোরআনে করিম যেন সুন্দরভাবে সহজভাবে সাবলীলভাবে কোরআনে করিম তেলাওয়াত করতে পারে, আমি এই জন্য কোরআনকে নাজিল করছি। এই জন্য আমরা যে হরফগুলি যেভাবে আসে সেভাবেই আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

0: বন্ধু সাজিদ, তুমি আয়াতটি তেলাওয়াত করো। ইয়াকা নাআবুদু।
1: ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
0: মাশাআল্লাহ ছোট্ট বন্ধু, আরো সুন্দর করে তেলাওয়াত করতে হবে, হরফটা আরো নরম ভাবে উচ্চারণ করতে হবে ইনশাআল্লাহ।
2: ইনশাআল্লাহ।
0: ছোট্ট বন্ধু শেখ আবরার, তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আয়াতটি তেলাওয়াত করো।
3: قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ।
0: তোমার এই হরফটি উচ্চারণের সময় নাকের মধ্যে চলে গেছে, যেহেতু আমরা মাখরাজ পড়ছি জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া যদি আমি নাক দিয়ে পড়ি তাহলে মাখরাজের বিপরীত পড়লাম, এটা খেয়াল করতে হবে। আবার আয়াতটি আমরা শুনবো ইনশাআল্লাহ।
3: قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ।
0: أَيُّهَا
2: أَيُّهَا
0: নাকের মধ্যে যাবে না। হ্যাঁ,

0: আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ আমরা হরফের সৌন্দর্যের জন্য মাখরাজ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আজকে ৬ নম্বর মাখরাজ তেলাওয়াত করেছি বা ৬ নম্বর মাখরাজের আমরা আজকে অনুশীলন শিখছি, যার মাখরাজের নাম হলো জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া। একটি মাখরাজে কয়টি হরফ?
1: ৩টি।
0: একটি মাখরাজে কয়টি হরফ?
1: ৩টি
0: হরফ। হরফগুলির নামটা আমরা সুন্দর করে বলবো সবাই। জিম শিন ইয়া।
1: জিম শিন ইয়া।
0: তাহলে এই হরফগুলি উচ্চারণের সময় অবশ্যই আমার খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, আমরা অন্য অন্য অনুষ্ঠানের মতন আজকেও একটি সূরা তেলাওয়াতের মাধ্যমে মাস করবো ইনশাআল্লাহ। এবং এই তেলাওয়াতের মধ্যে আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকে আমরা এগুলো অবশ্যই আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে যে সূরাটি তেলাওয়াত করব এর নাম হলো সূরাতুল বাইয়িনা। সূরাতুল বাইয়িনা, এটা মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি আমরা মশ করবো ইনশাআল্লাহ।

0: يا ربه. صدق الله العظيم.
1: প্রিয় শ্রোতা, আজ এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীমের আহকাম অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।
2: আমিন।
1: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে আমাদেরকে চিঠি যোগে জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা 9000। সকলকে সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: পবিত্র কুরআন শিক্ষার আসর শেষ হলো। পরিচালনা করলেন কারি আব্দুর রহমান, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার, খুলনা। একটি ঘোষণা। আজ 21 আগস্ট 2026 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যা 7টায় দরবার হল বঙ্গভবন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার, খুলনা। এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। দেশের 23তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ সন্ধ্যা 7:30 বঙ্গভবনে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। উল্লেখ্য, গত 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করায় দীর্ঘ 35 বছর পর দেশে গতকাল রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রমকে বিপুল ব্যবধানে পরাজিত করে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। গতকাল এই প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্য ও চীন অভিনন্দন জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে যুক্তরাজ্য দুদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ঢাকা ও লন্ডনের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে যুক্তরাজ্য। গতকাল ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের আরেক বিবৃতিতে পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছে। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনের ক্যাম্পেইন 2026। এই কর্মসূচির আওতায় আগামীকাল থেকে শুরু করে 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। সারাদেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হবে। সম্পূর্ণ সুরক্ষার জন্য 14 দিনের ব্যবধানে 2টি ডোজ গ্রহণ করতে হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিককে বিনামূল্যে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই টিকা খাওয়ানো হবে। এই কর্মসূচিতে সারা দেশে মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় প্রায় 1,200টি বসত ঘর নির্মাণের জন্য দরপত্র আহ্বানের ইসরায়েলি পরিকল্পনা নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে এবং ইসরায়েলকে অবিলম্বে পরিকল্পনাটি প্রত্যাহারের আহ্বান জানায়। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের জিও নিউজের খবরে এক তথ্য বলা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য ঘোষিত নিষেধাজ্ঞা অভিযানকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু থেকে দৃষ্টি সরানোর একটি প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। আরাকজি সতর্ক করে বলেন, তথাকথিত ইকোনমিক ডি ডে ওয়াশিংটনের জন্য আরও একটি পরাজয় ডেকে আনবে। দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে নজিরবিহীন ও কঠোর অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর তেহরান এই মন্তব্য করে। খেলার খবর, ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকাইতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরও খবর, লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 8 উইকেটে 366 রান করে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 171 রান করে। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা।

0: শুরু হচ্ছে ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল, গ্রন্থনা ও উপস্থাপনা নাসরিন হায়দার।
1: ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, আমাদের অনুষ্ঠানমালা উপভোগ করব, এ কথা ভাবলেই আমার খুব ভালো লাগে, খুব আনন্দে আছি। বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই খুব আনন্দে আছো। তোমাদের এই আনন্দ মেলায় এলে কার না ভালো লাগে বন্ধুরা? দূরের বন্ধুরাও অপেক্ষায় আছে। দূরের বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই ভালো আছো, আনন্দেই আছো। হ্যাঁ বন্ধুরা, জীবনের আনন্দকে ধরে রাখবে, তো দেরি কেন বন্ধুরা? দূরের এবং কাছের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, জীবনের সব কিছু ঠিকঠাক থাকলে ভালো থাকা যায়, আনন্দে থাকা যায়। কিছু বিষয় আছে যা জীবনকে সুন্দর ও সুখময় করে, সুশৃঙ্খল করে। বন্ধুরা, তোমরাও তো ভালো থাকতে চায়, তাই না বন্ধুরা? ভালো থাকার পূর্ব শর্ত হচ্ছে একটি নিয়ম শৃঙ্খলা, যা জীবনকে সুন্দর সুশৃঙ্খল করে। বন্ধুরা, তোমরা এখনও ছোট, এখনই তোমাদের জীবনকে গড়ে তুলতে হবে। এর জন্যে প্রয়োজন নিয়ম শৃঙ্খলা অনুসরণ করা, যেমন সময়ের কাজ সময়ে করা, আজকের কাজ কালকের জন্যে ফেলে না রাখা, সময় মতো খাওয়া লেখাপড়া করা, সময় মতো ঘুমোতে যাওয়া, সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তাছাড়া স্কুলে সময় মতো যেতে হবে, স্কুলের নিয়মকানুন ঠিক মতো মেনে চলতে হবে। নিয়ম শৃঙ্খলার সাথে এসব কিছুই সংশ্লিষ্ট। তাছাড়া বড়দেরকে সম্মান করা, শিক্ষককে মান্য করা, সম্মান করা এবং ছোটদের স্নেহ করা, সবই নিয়ম শৃঙ্খলার মধ্যে সংশ্লিষ্ট। নিয়ম শৃঙ্খলা মানুষের জীবনকে সুন্দর সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করে। নীতি নৈতিকতাও নিয়ম শৃঙ্খলারই বিষয়। তাহলে বন্ধুরা, আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলব, মনে থাকবে তো বন্ধুরা? তো বন্ধুরা, চলো আমাদের মূল অনুষ্ঠানে যাওয়া যাক। আজকের অনুষ্ঠানে এরপর যা যা রয়েছে চলো একটু জেনে নি। প্রথমে দেশের গান পরিবেশন করবে ছোট্ট বন্ধু প্রেয়সী মল্লিক। তারপর থাকছে একটি নজরুল সঙ্গীত ছোট্ট বন্ধু অহনা মণ্ডলের কণ্ঠে। এরপর রবীন্দ্রসঙ্গীত, এটি পরিবেশন করবে ছোট্ট বন্ধু হৃদিতা বিশ্বাস রায়। তারপর ছোট্ট বন্ধু সানিকা সুলতানার উচ্চারণে মানুষ কবিতা আবৃত্তি। তারপর থাকছে ছড়া গান, এটি শোনা যাবে আমাদের ছোট্ট বন্ধু ঐশ্বর্য পালের কণ্ঠে। তো বন্ধুরা, চলো প্রথমেই শোনা যাক প্রেয়সী মল্লিকের কণ্ঠে একটি দেশের গান।

এতক্ষণ ছোট্ট বন্ধু প্রেয়সী মল্লিকের কণ্ঠে পরিবেশিত হল দেশের গান। বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। চলো বন্ধুরা, এবারও একটি গান শুনব, নজরুল সঙ্গীত। এটি শোনা যাক, এটি পরিবেশন করছে ছোট্ট বন্ধু অহনা মণ্ডল।

এতক্ষণ ছোট্ট বন্ধু অহনা মণ্ডলের পরিবেশনায় নজরুল সঙ্গীত উপভোগ করলে কেমন লেগেছে বন্ধুরা? হ্যাঁ, ভালো লেগেছে তাই না? আমারও কিন্তু খুব ভালো লেগেছে। বন্ধুরা, এবার আমরা রবীন্দ্রনাথের গান শুনব, রবীন্দ্রসঙ্গীত, ছোট্ট বন্ধু, রিদিতা বিশ্বাস রায়ের কণ্ঠে। চলো বন্ধুরা, শোনা যাক।

0: রিদিতা বিশ্বাস রায়ের কণ্ঠে তোমাদের রবীন্দ্রসঙ্গীত নিশ্চয়ই খুব ভালো লেগেছে আশা করছি। আমারও খুব ভালো লেগেছে বন্ধুরা। বন্ধুরা, আমরা এবার একটু অন্য ধরনের কিছু আবৃত্তি শুনব। আমাদের ছোট্ট বন্ধু সানিকা সুলতানার উচ্চারণে কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা আবৃত্তি শুনব। চলো তাহলে বন্ধুরা শোনা যাক।
1: মানুষ, লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখি আকুল পূজারি, খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খায়নি তো সাত দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আসিল, অঠেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ফালা হলো দেখি লেঠা, ফুখা আছো মর্গ ভাগাড়ি গিয়ে নামাজ পড়িস বেটা। ফুকারি কহিল না বাবা, মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করুনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়।
0: বন্ধুরা, ছোট্ট বন্ধু সানিকা সুলতানার বলিষ্ঠ উচ্চারণে কবিতা আবৃত্তি শুনলে কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে বন্ধুরা সানিকার আবৃত্তি। বন্ধুরা, এবারে আমাদের সর্বশেষ পরিবেশনা ছড়া গান। ছড়া গানটি পরিবেশন করছে আমাদের ছোট্ট বন্ধু ঐশ্বর্য পাল।

0: বন্ধুরা, এতক্ষণ আমরা ছোট্ট বন্ধু ঐশ্বর্য পালের মিষ্টি কণ্ঠে একটি ছড়া গান শুনলাম। ছড়া গানটি অত্যন্ত সুন্দরভাবে পরিবেশন করলো আমাদের ছোট বন্ধু ঐশ্বর্য পাল। অনেক অনেক ভালো লাগলো, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, হাতে আর সময় নেই। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আবারও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল।
1: ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা নাসরিন হায়দার, সম্পাদনায় মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রযোজনায় তনুজা মণ্ডল।

দূরে ও কাছের সকল শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রূপালীর আয়োজন। আজ আমরা ডুব দেব এমন এক ভুবনে যার আলো আধারী পর্দার পেছনে লুকিয়ে থাকে আমাদের জীবনের এক একটি গল্প। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের পুরো সময় জুড়ে থাকছে আপনাদেরই পছন্দ করা প্রিয় কিছু ছায়াছবির গান, এবং পুরো সময় জুড়ে সাথে কথা বন্ধ হয়ে থাকছি আমি অপি মণ্ডল, এবং প্রকৌশল সহযোগিতায় থাকছেন মোহাম্মদ সাইফুজ্জামান। বন্ধুরা, আপনাদের সাথে আমাদের ফোন ইনেও কথা হবে। পুরনো বন্ধুটি তো আমাদের ফোন নাম্বারটি জানেন, নতুন বন্ধুটির জন্য নাম্বারটি আরও একটিবার জানিয়ে দিতে চাই, 01974121970। এই নম্বরটিতে বন্ধুরা আপনাদের সাথে কথা হবে, আপনারা জানাতে পারেন আমাদের আপনাদের পছন্দের অনুরোধটি। কথা না বাড়িয়ে গানে চলে যাচ্ছি। প্রথমেই শোনাব আলিবাবা ছায়াছবি থেকে শিল্পী মনির খান ও কনক চাপার কণ্ঠিকা।

বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আজ 21 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, শুক্রবার সন্ধ্যা 7টায় দরবার হল বঙ্গভবন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদেরই পছন্দ করা ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন বাট বা বাপ বেটার লড়াই ছায়াছবি থেকে, শিল্পী আসিফ ও সামিনা চৌধুরীর কণ্ঠে।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদেরই পছন্দ করা চমৎকার সব ছায়াছবির গান। বন্ধুরা, আপনাদের সঙ্গে 01974-121-970 এই নম্বরটিতে কথা হবে, তবে তার আগে চলুন আরও একটি গান শুনে নেওয়া যাক লাল বাদশাহ ছায়াছবি থেকে। এবারে শুনবেন আয়ুব বাচ্চু ও কনক চাপার কণ্ঠে

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের মাঝে চলে এসেছি কথা বলার জন্যই। ফোন নাম্বারটি আরেকবার জানিয়ে দিচ্ছি, 01947412170। বন্ধুরা, এই নাম্বারটিতে আপনারা ফোন দিতে পারেন। ইতিমধ্যে আমাদের মধ্যে ফোন দিয়েছেন, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে? হ্যাঁ, ভালো আছি। কে রয়েছেন বন্ধু?
1: আমি বেলাল মাহমুদ, চুয়াডাঙ্গা থেকে বলছি।
0: জি বন্ধু, অনুরোধটি বলুন।
1: আমার অনুরোধ হলো, বন্দিনী ছবির গান, শিল্পী রুনা লায়লা, গানের কথা হলো, গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যথার রাগিনী,
0: নিশ্চয়ই বন্ধু, আমরা অবশ্যই শুনিয়ে থাকি, শোনানো হয়। আপনি অবশ্যই আপনার বন্ধু, শোনানো হবে, অবশ্যই শোনানো হবে এবং শোনানো হয়ে থাকে। আপনি হয়তো তখন বেতার শোনেন না, এবং অবশ্যই আপনি বেতারের সঙ্গেই থাকবেন, নিশ্চয়ই শোনানো হবে। বন্ধুরা, আপনাদের গানগুলোই কিন্তু আমরা সবসময় বাজিয়ে থাকি এবং আপনারা সবসময় বেতারের সাথেই থাকবেন। বন্ধুরা, দেখে নিচ্ছি এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে? হ্যালো,
1: হ্যালো,
0: জি বন্ধু, শুনতে পাচ্ছি, বলুন। জি বন্ধু, কোন গানটি শুনতে চান? আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং গান অবশ্যই শোনানো হয় এবং আপনারা শুনতেও পাবেন। হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম,
1: থেকে আক্তার বলছিলাম।
0: জি বন্ধু, কোন গানটি শুনতে চান? দেখে নিচ্ছি আবারও কোন বন্ধুটি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন, কোথা থেকে?
1: আদাব দিদি।
0: আদাব, কে রয়েছেন?
1: মিলন বাবু, বাজার বাজার।
0: জি বন্ধু, কোন গানটি শুনতে চান?
1: দিদি আমাকে গান শোনাবেন, ছবির নাম মধুমিতা, শিল্পী শেফালী ঘোষ। তাদের বলি, তুমি যে আমার জীবনের উপহার, কি করে বেতার কেন্দ্রকে বলবো, এই গানটা শোনাবেন, ভালো থাকবেন।
0: নিশ্চয় বন্ধু, সঙ্গেই থাকবেন। ফোন ইন আয়োজনে এইবারের সর্বশেষ ফোন কলটি নিয়ে নেব, দেখে নিচ্ছি কোন বন্ধুটি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে? জি বন্ধু, কোন গানটি শুনতে চান? জি বন্ধু, বন্ধুরা, এবারে আমরা আবারও গানে চলে যাব। এবারের গানটি শোনাবো সত্যের বিজয় ছায়াছবি থেকে, শিল্পী এন্দ্র কিশোর ও সামিনা চৌধুরীর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আমরা রূপালীর আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে শেষ গানটি শুনব দুই বধূ একস্বামী থেকে, শিল্পী কুমার বিশ্বজিৎ ও কনক চাপা ও বেবিনাজ নীলকণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়েই রূপালীর আয়োজন থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, ওপি মণ্ডল। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি, ওপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আজমল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আছি আমি, ওপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আজমল হাসান। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তামান্না তাসনিম। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শপথ গ্রহণ করবেন। সন্ধ্যা ৭:৩০ বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গত ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করায় দীর্ঘ ৩৫ বছর পর দেশে গতকাল রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ বীর বিক্রমকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫টি ভোট। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ বীর বিক্রম পান ৮৮টি ভোট।

0: কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি, চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় টিকার প্রথম ডোজ দেওয়া হবে, এরপর 26 সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ। সারাদেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এ কর্মসূচিতে সারাদেশে মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় প্রায় 1,200টি বসতঘর নির্মাণের জন্য দরপত্র আহ্বানের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে এবং ইসরায়েলকে অবিলম্বে পরিকল্পনাটি প্রত্যাহারের আহ্বান জানায়। আন্তর্জাতিক চাপের কারণে ইসরায়েল কয়েক দশক ধরে জেরুজালেমের পূর্ব দিকে ই1 এলাকায় বসতি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন থেকে বিরত ছিল। ইসরায়েলের অনেক মিত্র এবং ফিলিস্তিনিরা জানায় এই নির্মাণ কাজ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনার উপর বড় ধরনের আঘাত হানবে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের জিও নিউজের খবরে এসব কথা বলা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য ঘোষিত নিষেধাজ্ঞা অভিযানকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু থেকে দৃষ্টি সরানোর একটি প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। আরাকচি সতর্ক করে বলেন, তথাকথিত ইকোনমিক ডি ডে সংসদ ওয়াশিংটনের জন্য আরও একটি পরাজয় ডেকে আনবে। দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর তেহরানের এই মন্তব্য এল। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ বহু সংখ্যক লোক মারা গেছে। সোকোটো রাজ্যের কর্মকর্তা ও বাসিন্দারা গতকাল এই তথ্য জানায়। এ ঘটনায় 40টির মতো শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরও খবর, লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 8 উইকেটে 366 রান করে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 171 রান করে। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। সন্ধ্যে 6টা পর্যন্ত ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকার অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুনতে পাবেন সন্ধে 7টায়। নাটক দুপুর 2:30। আজকের নাটক মোহমুক্তি, রচনা মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রযোজনা নাসির জবেদ। বিজ্ঞাপন তরঙ্গ। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 1:05। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল 3:30। দেশাত্মবোধক গান শুনবেন বেলা 12:15 শিল্পী শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে। আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনবেন বেলা 12:20, 12:40 এবং বিকেল 3:05। ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 4:05। এছাড়াও FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আজ 21 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, শুক্রবার সন্ধ্যা 7টায় দরবার হল বঙ্গভবন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ফিলোমিনা নূপুর ব্যারেল। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একজন শিক্ষার্থীকে শেখাতে পারলে সে তার পরিবারকেও শেখাতে পারবে। বর্তমানে নগরীর যে সকল সমস্যা নিয়ে কেসিসি কাজ করছে, তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রায় দুই মাস পূর্ব থেকে জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেও প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে না। তিনি গতকাল নগরীর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার ফোকালদের সাথে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক খুলনা মহানগরীকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষকগণ আন্তরিক হলে কেসিসির পরিচ্ছন্ন নগরী গড়ার কাজ আরও বেশি সহজ হবে বলে উল্লেখ করেন। পরে তিনি প্রত্যেকটি স্কুলের জন্য জেন্ডার বিষয়ক অভিযোগ ও মতামত বক্স বিতরণ করেন। থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক, খুলনা ভিকটিম সাপোর্ট সেন্টারের এসআই এবং খুলনা মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্ট সহ বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সদর থানা মাধ্যমিক শিক্ষা অফিস এই সেমিনারের আয়োজন করে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরীর 17 নম্বর ওয়ার্ডের হরিজন কলোনি ও 16 নম্বর ওয়ার্ডের বয়রা বাজার সহ সংলগ্ন এলাকায় চলমান ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি পরিদর্শন করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ সামিউল ইসলাম, কনজারভেন্সি অফিসার মোহাম্মদ ঐদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর শেখ হাফিজুর রহমান মনি, সমাজসেবক সাদিকুর রহমান সবুজ, শেখ জামিরুল ইসলাম জামিল, মেহেদি হাসান, সোহাগ সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা গতকাল মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শুরু হয়েছে। জেলা প্রশাসক মোতাক্কাব্বারি আহমেদ প্রধান অতিথি হিসেবে এই বৃক্ষমেলার উদ্বোধন করেন। সামাজিক বনায়নের সহকারী বন সংরক্ষক মোসাম্মদ জুমুয়া জামানের সভাপতিতে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন মোহাম্মদ শামীম কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বৃক্ষমেলায় 30টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সাধারণ দর্শনার্থীদের জন্য মুক্ত থাকবে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল যশোরে বেনাপোল সীমান্তে চোরাচালানি বিরোধী অভিযান চালিয়ে 12,80,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শাল, চাদর, ঔষধ ও কসমেটিক্স সহ বিভিন্ন ধরনের মালামাল আটক করেছে। আটককৃত মালামাল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যশোর 49 বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি যৌথ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ ও নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামী 26 আগস্ট সকাল 9:30 খুলনা শিশু একাডেমিতে হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক গ্রুপ প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, খ গ্রুপ পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী এবং গ

0: স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় আশাশুনি উপজেলা ফুটবল একাদশ 2-1 গোলে দেভাটা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করেছে। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিতলা রুইতনপুর ফুটবল মাঠে CHL সুপার লীগের গতকালের ফাইনাল খেলায় ফুটবল ফাইটার্স ক্লাব টাইব্রেকারে 5-3 গোলে ইয়ংস্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া খুলনা মহানগরীর নিরালে স্কুল মাঠে গতকালের এক প্রীতি ফুটবল খেলায় আর্জেন্টিনা একাদশ টাইব্রেকারে 2-0 গোলে ব্রাজিল একাদশকে পরাজিত করেছে। জেলা বিএনপির আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি দেশের গান, গাজী মাজহারুল আনোয়ারের কথায় শিল্পী শাহনাজ রহমতুল্লার কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, শিল্পী শাহনাজ রহমাতুল্লার কণ্ঠে দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল, শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার কাজী নজরুল ইসলাম।
1: শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি,

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল শুনলেন।
1: আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুম্মা নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসূল।

দূর করো দূর করো মনির নিকষ আঁধিয়ার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার খোদা।

সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, সব মানুষের

ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা। ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা, ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন

অনামিতে জুড়াই ভাই রে সকল দুঃখ জানা, অনামিতে জুড়াই ভাই রে

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: দূরের কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় শ্রোতা, শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। প্রথমে জানাচ্ছি সূচিতে আজ কি রয়েছে। সূচিতে রয়েছে প্রতিদিনকার মতো জনপ্রিয় ছায়াছবির গান। বন্ধুরা, গান তো শোনাবই, গানের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে কথা হবে। মাধ্যম হচ্ছে ফোন, নম্বরটি 0197412170। আর এই সকল অনুষ্ঠানমালা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমি রয়েছি ইশরাত জাহান। অধিবেশন তত্ত্বাবধান করছেন সোমা রায়। প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন। তো বন্ধুরা, আর কথা বলবো না, চলে যাচ্ছি মূল আয়োজন অর্থাৎ ছায়াছবির গানে। কি জাদু আছে তোমারই চোখে। হ্যাঁ বন্ধুরা, চোখে যে কি জাদু আছে সেই জাদুর ছোঁয়া আমরা এবারে সুরে সুরে শুনবো। বাহাদুর ছায়াছবি থেকে নেওয়া হয়েছে খুরশিদ আলম ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

হ্যাঁ প্রিয় শ্রোতা, শুনলাম চোখে যে জাদু রয়েছে সেই অবলোক দৃষ্টিতে সেই জাদুর ছোঁয়া সম্পর্কে আমরা শুনলাম। হ্যাঁ শ্রোতা, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আজ 29 আগস্ট 2026 খ্রিস্টাব্দ সন্ধ্যা 7টায় দরবার হল বঙ্গভবন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, এবারই শোনাব মহেশখালীর বাঁকে ছায়াছবির গান সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদির কণ্ঠে।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: প্রিয় শ্রোতা, এবারে একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না? হ্যাঁ বন্ধুরা, এবারে এমনই অনুভূতির কথা নিয়ে শোনাবো রুনা লালার কণ্ঠে দি রেইন ছবি থেকে নেওয়া হয়েছে এই গানটি।
3: শোনো 1-9-4-4-1-2-1-9-7-0 এই নম্বরে, তবে চলুন আগে শুনে আসি গানটি।

0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সত্যি একা একা ভালো লাগছে না, এখন যুক্ত হতে চাই আপনাদের সাথে, কথা বলতে চাই।
1: নম্বরটি আরেকবার বলে দিচ্ছি, 0197412170, নতুন বন্ধুদের উদ্দেশ্যে।
0: আচ্ছা, প্রথমে কে রয়েছেন ও প্রান্তে? হ্যালো, নমস্কার। হ্যাঁ পলাশ, কেমন আছেন?
2: দিদি আপনার আশীর্বাদ আর আশের ওই দিদির দোয়ায় এবং
0: সাথে থাকুন বন্ধু, আমরা অবশ্যই আপনার গান শোনানোর চেষ্টা করব, তার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে সব সময়। তো আরো একটি ফোন কল কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে?
1: হ্যালো,
0: দুঃখিত বন্ধু, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও চেষ্টা করুন, আমরা রয়েছি আপনার ফোন কলের অপেক্ষায়। এবার কে রয়েছে?
3: নমস্কার।
0: নমস্কার,
3: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি।
0: হ্যাঁ,
3: মহেশপুর
0: হ্যাঁ, আমরা সবাই খুব ভালো আছি,
3: ভালো থাকুন। আর আমার আজকে ছায়া সবের নাম হইলো শান্ত মাস্তান। এই শান্ত কেন মাস্তান ওই স্পেসিফিক গান শোনাবেন দিদি, আর আপনারা ভালো থাকুন।
1: শান্ত কেন মাস্তান,
0: আচ্ছা আপনিও খুব ভালো থাকবেন। এবারে কে রয়েছেন ফোনের উপরান্তে?
1: হ্যালো,
0: দুঃখিত বন্ধু, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, আমরা রয়েছি ফোন কলের অপেক্ষায়। 0197412170 এই নম্বরে আমরা অপেক্ষা করছি আপনারই ফোন কলের। অনেক বন্ধুরাই কিন্তু একসাথে চেষ্টা করছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কিন্তু অনেকেই পারছে না, অনেকেই হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে একটু সমস্যায় পড়েছে। হ্যাঁ, ফোন কল এসে গেছে, কে রয়েছেন এবারে?
4: হ্যালো,
1: জি শুনতে পাচ্ছি, বলুন।
4: আপু, আমি খুলনা থেকে রূপসা থেকে গোবিন্দ হীরা।
1: জি বলুন।
4: গোবিন্দ হীরা?
1: গোবিন্দ হীরা, জি বলুন, আপনার পছন্দের কথা।
4: একটা গান শুনতে চাইছি, তুমি কি দেখেছো কবুর জীবনের বড় জয়?
1: আচ্ছা আচ্ছা, তো খুলনা বেতারের সাথে থাকবেন, অবশ্যই আপনার পছন্দের গানটি শুনতে পাবেন।
0: ধন্যবাদ বন্ধু আমাদের সাথে যুক্ত হবার জন্য। হ্যাঁ, আবারও ফোন কল, কে রয়েছেন? নেটওয়ার্ক জনিত কারণে আমরা সত্যি মাঝে মাঝে এত বিপদে পড়ে যাই নেটওয়ার্কের জন্য, আসলে বন্ধুরা আমাদের সাথে যুক্ত হতে পারে না আর আমরাও পারছি না। তো এবারে কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু?
5: আপু, আমি খুলনার বাকুর থেকে সুজন বলছি।
0: হ্যাঁ, আপনার আজকের পছন্দের গানটির কথা বলবেন। রাজলক্ষ্মী শ্রীকান্ত খুব সুন্দর গান, অবশ্যই চেষ্টা করবো বন্ধু আমাদের সাথে থাকবেন সব সময়ের জন্য, খুবই খুবই চমৎকার একটি গানের অনুরোধ করেছেন আপনি। এবারে কে রয়েছেন ফোনের উপরান্তে? আবারও নেটওয়ার্ক জনিত সমস্যা, কে রয়েছেন?
1: আসসালামু আলাইকুম।
6: আদাব দিদি।
1: আচ্ছা আদাব, জি কে বলছেন?
6: দিদি আমি মিলন বাবু, বয়রা বাজার।
1: বলুন
6: দিদি, আমাকে গান শোনাবেন, ছবির নাম হাওয়া।
1: আচ্ছা,
0: সাদা সাদা কালা কালা,
6: তাই তো? হাওয়া ছবিতে সাদা সাদা কালা কালা, এই গানটা শোনাবেন, আপনারা ভালো থাকবেন।
1: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।
6: মকরন্দ দোকানদার আমার সাথে আছে,
0: শুভেচ্ছা রইল। আমরা একটি ফোন কল নিব, তারপর আবার গানে ফিরবো। হ্যাঁ
1: হ্যাঁ, নেওয়া যেতে পারে অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম।
7: আপনি বলেন ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
7: আমি শামিম রেজা, বিষয় পড়া ভেড়ামারা থেকে। আপু
1: জি বলুন, ভেড়ামারা থেকে
7: আমাকে শোনাবেন?
1: জি
7: আসাম এই ছায়াছবি থেকে রফিকুল আলম ও মিতালী মুখার্জির গানের কথা, জীবনের এই যে রবীন্দ্রের
1: আচ্ছা বন্ধু, অনেক চমৎকার একটি গানের অনুরোধ করেছেন, সাথে থাকতে হবে কিন্তু, তবে আপনার গানটি শুনতে পাবেন।
0: আমরা আপাতত ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি, তবে আয়োজন থেকে কিন্তু একেবারেই নয়, গানের ফাঁকে ফাঁকে আবারও আপনাদের সাথে যুক্ত হচ্ছি ফোন ইন পর্বে। তবে ঠিক এই মুহূর্তে শোনাবো গান, কোন গানটি শোনাচ্ছি?
1: এবারে শোনাবো আদর্শ বান্ন ছায়াছবির গান, এন্ড্রু কিশোর ও রুনা লায়লার কণ্ঠে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আপনাদেরই ভালো লাগা ভালোবাসার গানগুলি, আপনাদের পছন্দের গানগুলি এবারে আপনাদেরকে শোনাবো। আলী আসমা সাহা ছবি থেকে কণ্ঠ দিয়েছেন আব্দুল জব্বার।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বন্ধুরা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে শোনাব ইমান ছায়াছবির গান, শোনাব আব্দুল জব্বার ও রুনা লালার কণ্ঠে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এবারে সান্ত্বনা ছায়াছবির গান শোনাবো এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে সময় হয়েছে বাংলা সংবাদের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটোর বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। সন্ধে 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পান 88 ভোট। এদিন দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকাভুক্ত 349 জন সংসদ সদস্যের মধ্যে 343 জন ভোট দেন। নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-11 ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আজ শপথ গ্রহণের মধ্যে দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করবেন। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দুরানি খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লেন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারিক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুপাশে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডিক্লিনের সদস্যসহ উপস্থিত অংশীজনদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি, চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর 26 সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ। সারা দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারা দেশে মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জের 2,500 উপজেলায় পুকুরের পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার দুপতারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে 4 শিশু ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। দীর্ঘ সময় তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে একটি পুকুর পাড়ে শিশুদের জুতা দেখে তারা পুকুরে নেমে 4 শিশুকেই পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর 2 শিশুকে 2,500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্য 2 শিশুকে বেসরকারি একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন 2,500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের অর্থনীতিকে কোণঠাসা করার লক্ষ্যে আগামী সোমবার ওয়াশিংটন নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করবে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদের সতর্ক করে বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করছে তাদের মার্কিন শক্তির মোকাবেলা করতে হতে পারে, তবে ইরান এসব হুমকি নাকচ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এসব প্রস্তাবিত পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের নিজস্ব অভ্যন্তরীণ সংকট আড়াল করার একটি প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন। এক ইরানি বিশ্লেষক বলেন, গত 15 থেকে 16 বছরে ইরানের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা তেহরানের অবস্থান পরিবর্তনে ব্যর্থ হয়েছে। খেলার খবর, ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। 2 ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরও খবর, লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 8 উইকেটে 366 রান করে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 171 রান করে। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে বাংলা সংবাদের পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শ্রোতা, আপনারা শুনছেন জনপ্রিয় ছায়াছবির গান। আর এ অনুষ্ঠানে এবারই লম্বর ছায়াছবির গান শোনাব রুনা লালা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, আজ 21 আগস্ট 2026 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যা 7টায় দরবার হল বঙ্গভবন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতা। এবারে বেয়াদব ছায়াছবির গান শোনাব এন্ড্রু কিশোরের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আবারও সময় হয়েছে আপনাদের সঙ্গে কথা বলবার। পুরাতন শ্রোতারা যদিও নম্বরটি জানেন, নতুন শ্রোতাদের উদ্দেশ্যে নম্বরটি আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, 01974121970 এই নম্বরে ফোন করবেন। দেখে নেব কোন শ্রোতা ফোন করেছেন। শ্রোতা, ফোনের জন্য অপেক্ষা করছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বন্ধু একটু জোরে কথা বলুন। হ্যাঁ জি, ভালো আছি। জি বলুন। হ্যাঁ জি, পাংশা থেকে। জি বলুন। প্রাণ সজনী। জি দয়াল আমারে রইব না বেশ। জি জি জি, সাথে থাকতে হবে এবং সব অনুষ্ঠান শুনতে হবে, তবে শুনতে পাবেন আপনার পছন্দের গানটি। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, ফোন করবার জন্য নম্বরটি 01974121970। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, শিবগঞ্জ থেকে। জি বলুন। হ্যাঁ, খুব চমৎকার একটি গানের অনুরোধ করেছেন আমাদের এই শ্রোতা, ধন্যবাদ। সাথে থাকবেন, বাংলাদেশ বেতারের সাথে থাকবেন কিন্তু। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। কে বলছেন, কোথা থেকে? জাফর পালভান। জি জি বলুন। হ্যাঁ তরুলতা। জি প্রবল চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, সে তো না হয় পরাজয়। হ্যাঁ, অনেক পুরাতন একটি গান, চমৎকার একটি গানের অনুরোধ করেছেন আমাদের এই শ্রোতা। হ্যাঁ, শ্রোতার সাথে থাকতে হবে, বাংলাদেশ বেতারের সাথে থাকতে হবে, তবেই আপনার গানটি শুনতে পাবেন। ধন্যবাদ। হ্যালো, অনেক সাড়া দিয়েছে। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। বন্ধু বলুন। জি আচ্ছা আচ্ছা বন্ধু, আপনি আচ্ছা। জি হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কথা বলুন শ্রোতা। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে হয়তো, আপনি আবারও চেষ্টা করুন, আমি সংযোগটি বিচ্ছিন্ন করছি। আচ্ছা হ্যালো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি। কে বলছেন, কোথা থেকে? জি বলুন। জি, একটা নতুন পৃথিবী চাই। জি, নতুন করে সব নতুন করে হবে, নতুন পৃথিবী গড়ব। এই তো। আচ্ছা, সাথে থাকতে হবে কিন্তু। হ্যাঁ হ্যালো, শুভ দুপুর। কে বলছেন, কোথা থেকে? জি বলুন।

হ্যাঁ বন্ধু, তো এভাবে আমাদের সাথে থাকতে হবে, কিন্তু বাংলাদেশ বেতারের সাথে থাকতে হবে এবং সব অনুষ্ঠান শুনতে হবে। ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি শুভদুপুর, ভালো আছি। জি জি বলুন। আচ্ছা আচ্ছা, পাহারাদারকে নিয়ে গান অনুরোধ করেছেন, সাথে থাকতে হবে, অবশ্যই আপনার পছন্দের গানটি শুনতে পাবেন। ধন্যবাদ। হ্যালো হ্যালো, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি আবারও চেষ্টা করুন। এখনো পর্যন্ত হ্যাঁ ফোন চলে এসেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, কে বলছেন? জি বলুন। জি জি জি আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বাংলাদেশ বেতারের সাথে থাকতে হবে, সব অনুষ্ঠান শুনতে পাবেন। আচ্ছা, আমি ফোন ইন পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আগামীতে, সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন। প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, এবারে ভয়ঙ্কর নারী এই ছায়াছবির গান শোনাব তপন চৌধুরী ও কনক চাপার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এই গানটির সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ থেকে। এ অনুষ্ঠান আগামীকাল ঠিক বেলা 1:05 শুনতে পাবেন। ততক্ষণ সবাই অপেক্ষা করুন। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান পরিচালিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক মোহমুক্তি, রচনা মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রযোজনা নাসির জাবেদ, নাট্য অনুষ্ঠান বহুমুক্তি।

0: বুঝছিস কি, তিন দিন পর বাড়ি আইছি, হাত নেই। হাত তুমি কারে খাওয়াই যাও, হ্যাঁ কারে খাওয়াই যাও?
1: আমার আর বাড়ি না,
0: মারব না তোর আর দেরি করবো, হ্যাঁ তুই বল আমার তাস নিয়ে খুঁটা দিতেছিস? হ্যাঁ এই আমারটা দিয়ে আমার যা খুশি তাই করবো, তাতে তোর বাপের কি? হ্যাঁ তোর বাপের কি?
1: তুমি আমার মরা বাপ তুলি খুঁটা দিবা না যেন, আর সে তোমার টা দেবে কেন?
0: হবে না কি? মাইয়ে মানসির এত লেহা পড়ার দরকার কি শুনি?
1: তুমি এসব কি কও?
0: কিস্তিটা কি করেছিস, কি করেছিস কো?
1: তা তো তুমি নিয়ে তাস খেলিস,
0: তাও ভালো। বল আজ তুই বাপের বাড়িতে তোর ভাইয়ের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আয়।
1: আমার বাড়িটা গরিব মানুষ, পরের খাতা জন দিয়ে খায়, আর তাছাড়া গত মাসে তো বাসাটা আনি দিলাম।
0: সে তো গত মাসের কুতা,
1: প্রত্যেক মাসে কোনে পাবে
0: না আমি জানি না। এই আমি ঘরে যাইয়ে খেতা মুড়ি দিয়ে শুই পড়লাম, ঢাক করিয়ে ভাত রান্ধে আমার ডাক দিস বলো, নয়তো তোর কুপালে আরো কিছু জটবেন।
1: যাও এই ঘুম যেন না ভাঙে আর আমারে মারিয়ে।

0: এ হাবু,
1: জি চাচা।
0: তোরে যে খবরটা নিতে কইলাম সেই খবরটা কি নিয়েছিস?
1: চাচা আপনি আমারে যতই হাবু কয়ে ডাকেন না কেন, আমি বলো হাবু না।
0: তুই বড্ড বেশি কথা কইস, আরে আসল খবর কি সেইটা কও।
1: আসল খবর হচ্ছে মতি চাচার ঘিরে মেলা মাছ হয়েছে।
0: হুশকিরে, সেই জন্য কি মতির এতবার বাড়িছে?
1: ঠিক কথা কইছেন চাচা।
0: এই হায়াতালি সব সময় ঠিক কথাই কয় বুঝিস,
1: তা তো গ্রামের সবাই জানে।
0: শোন, মতির ভার কমাতে হলি ওর ঘেরে একটা বড়ি দিতে হবে বুঝিস।
1: কি কি দিতে হবে?
0: বড়ি বড়ি, তুই কাল সন্ধ্যে সময় আসি আমার দাঁড়তে নিয়ে যাস কেন বুঝিস।
1: ও তা কিসির বড়ি?
0: আরে সময় হলে সব কমানি।
1: ওহো, আমি বুঝতে পারিছি।
0: কি বুঝলি তুই? কি বুঝলি?
1: বড়িটা মতি চাষার ঘেরে ফেলে দিতে হবে, তাই তো? এই বিষাক্ত বড়ি পানিতে ছাড়লি সব মাছ মরে সয়লাও হয়ে যাবে, তাই না?
0: এই তো হাবু, তোর বেশ বুদ্ধি হয়েছে রে।
1: কাজ আমি আগে কত করেছি।
0: শোন শোন, এসব কথা এখন বাদ দে, আমরা বাড়ির মধ্যে চলে আসি। শোন, ঘরে কোনো নাস্তা পানি আছে মা?
2: হ্যাঁ আব্বা, তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি এক্ষুনি নাস্তা দিচ্ছি।
1: আমাদের সুমি মামনি শহরে যায়, অনেক পরিবর্তন হয়ে গেছে।
2: তা কেমন চাচা?
1: এই ধরো তোমার কথাবার্তা, পোশাক আশাক।
2: শহরে থাকলে সবাই আমার মতো পরিবর্তন হয়ে যায়।
1: তাই ঠিক।
0: মা, মা সুমি, তোর ছুটি আর কয়দিন আছে রে মা?
2: আব্বা, আমি কালই চলে যাব।
0: সে কি রে, তুই না গতকালই এলি?
2: না আব্বা, আমার ক্লাস আছে। আর শোনো, সামনের মাসে আমার কিন্তু ফর্ম ফিল আপ, কাল আমায় যেতেই হবে।
0: আচ্ছা ঠিক আছে, তাই হবে।
3: চাচা, ও চাচা বাড়িতে আছেন?
4: মনে হয় কেউ নেই।
2: ও আপনারা?
3: আরে সুমি, তুমি কবে এলে?
2: গতকাল এসেছি রাজু ভাই, তো ভেতরে আসুন না, বসুন।
4: তোমার লেখাপড়া কেমন চলছে সুমি?
2: চলছে মোটামুটি আলম ভাই। তা আপনাদের অনেকদিন পর দেখলাম, তা আমাদের বাড়িতে কি মনে করে?
3: সুমি, চাচাকে দেখছি না যে।
2: আব্বা, আব্বা মনে হয় বাইরে গেছে, এক্ষুনি ফিরবে। তো আপনারা বসুন, আমি চা দিই।
4: একটা কথা বলি।
3: কি বলবি?
4: আমাদের রাজুর মনের কথা।
3: আলম, তোর দুষ্টুমি এখনো গেল না।
4: যা, দুষ্টুমি আর করলাম না।
3: দেখালাম, আমরা যে কাজ করতে এসেছি সেই কাজ করতে দে।
4: আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে।
3: আসসালামু আলাইকুম চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম। আরে রাজু বাবা জি। যে
3: জি চাচা, কেমন আছেন?
0: হে আল্লাহ, কোনো মতে রাহিছে আর কি। তা ওডা কিদা, ওডারে তো ঠিক মতো চিনতে পারলাম না।
3: আমার বন্ধু আলম, পাশের গ্রামের মতলব চাচার ছেলে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বাবাজিরা কি মনে করে? শুনলাম ইদানিং তুমি নাকি আবার ওই সমাজ সেবার কাজে মন দিয়েছ।
3: এই আর কি চাচা।
0: শোনো শোনো বাবাজি, সেটা ভালো কথা। লেহাপড়া শিখিসাও, চাকরি বাকরি করি, দেশের মুখটারে উজ্জ্বল করো।
3: ঠিক আছে চাচা, কিন্তু এ কাজ তো কাউকে না কাউকে করতে হবে, তাই না?
4: আর তাছাড়া সমাজ সেবা করেও দেশের মুখ উজ্জ্বল করা যায় চাচা।
0: তা অবশ্য যাই। যাকগে যাকগে বাবা, ওসব কথা যাক, তোমরা হলে গিয়ে শিক্ষিত সোয়াল পান, তোমাকে সাথে আমি কথাই পারবো না।
4: কি যে বলেন চাচা।
3: দেখুন চাচা, আপনি হলেন আমাদের মুরব্বী, তাই আপনার কাছ থেকে একটু পরামর্শ নিতে এসেছি।
0: হ্যাঁ, তা তো আসবেই বাবাজি। আরে এই কাজ তো আমি বহুদিন ধরে করতেছি, তা বলো কি কাজ করতে হবে আমাকে?
3: চাচা, ওই যে উত্তরপাড়ার মাঠে যে জমিটা আছে,
0: হ্যাঁ,
3: ওই জমিতে আমরা একটা বালিকা বিদ্যালয় করতে চাই।
0: বালিকা বিদ্যালয়?
4: জি চাচা, ছেলেরা অনেক দূরে গিয়ে এই লেখাপড়া করতে পারলেও মেয়েরা তা পারছে না, যার কারণে মেয়েরা পিছিয়ে পড়ছে।
0: ও তালিভারে তোমরা ওই ফিশনে ফরা মাইকে সামনে আনতে চাও, তাই তো?
4: জি চাচা, ওরাও তো এই সমাজের মানুষ।
0: বুঝেছি, চাকরি বাকরি তোমরা না পাইয়ে এই ফন্দি করতে চাও, তাই তো?
3: চাচা, আপনি বিষয়টা অন্যদিকে নেবেন না।
0: অন্যদিকে নেব মানে? যেটা সত্যি কথা সেটা করছি।
4: চাচা, মেয়েদেরকেও শিক্ষিত হবার দরকার আছে। তারা শিক্ষিত হলে সন্তানরাও আশা করা যায় শিক্ষিত হবে। তারা হচ্ছে সংসারের রানী।
0: তুমি কি ভাষণ শুরু করলে নাকি বাবা জিয়া?
4: এই সত্যি কথাটা তুলে ধরার চেষ্টা করছি।
3: তাহলে আপনি রাজি হচ্ছেন না চাচা?
0: কি করে রাজি হব? আরে ওটা তো আমার ফসলে জমি।
2: এই নেন, এই নেন চা। আব্বা, আমাদের ওই জমিতে তো ফসল হয় না।
0: হয় না, কিন্তু এবার হবে।
2: আমাদের কি জমির অভাব আব্বা?
0: তাই বলে আমি ওই জমি কি স্কুলের জন্য দিয়ে দেব?
3: আচ্ছা চাচা, তাহলে আমরা আসি।
0: আরে আরে আরে, আসো কি বাবাজি, এই চা নাস্তা খাইয়ে যাও।
3: চা নাস্তা সেই দিনই খাবো যেদিন ওই জমিতে আমি স্কুল তুলতে পারবো। চলি চাচা, আয় আলম।
0: আয় দেখা গেল মনে হচ্ছে।
2: তুমি এটা কি করলে আব্বা?
0: আমি ঠিকই করেছি, আমার জমিতে স্কুল, তার মানে জমি দখলের পাইতারা।
2: তার মানে?
0: ও তুই বুঝবি না মা।
2: আমি বুঝেছি আব্বা, আমার মনে হয় ওরা একটা ভালো প্রস্তাবই নিয়ে এসেছে।
0: ও, ওরা দেখতেছি তোর মাথাটাও বিগড়ে খাইয়ে ফেলাইছে। হ্যাঁ,
2: যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে আব্বা।
0: হ্যাঁ হয়েছে হয়েছে, তুই এখন ঘরে যা, তোকে সব আমি পরে খুলে কবা নিজা, ঘরে যা।
2: আচ্ছা ঠিক আছে।
0: এইবার আমি বুঝতে পারিছি ওই জমিদার উপর রাজুর এত লোভ কেন। মনে পড়িছে ওই জমিটা আমি ওর দাদার কাছে জোর করে লিখে নিলাম। এই আশেপাশে কেউ শুনে ফেলল না তো? না না, কেউ নাই। বলে কাবিত্তলাই করবে, নারী উন্নয়ন করবে।

0: हेलो हेलो मा हेलो
1: जी अब्बा
0: এদিকে একটু আয় দিনি, আমার মাথাটা একটু টিপে দে।
1: আমি এখন স্কুলে যাব আব্বা।
0: কি করলি
1: এখন? কয়টা বাজে জানো?
0: ভাইকে স্কুলে দেয় কোনো কাজ নেই, লেখাপড়া শিখে কি হবে? কোনো লাভ নেই।
1: কি কো আব্বা, আমরাও লেখাপড়া শিখি, শিক্ষিত হব।
0: শিক্ষিত হব? যা বই রাখ, যা করছি তাই কর। না
2: এই তুই মাইয়াটারে ধমক দেও কেন?
1: দেও না মা, আব্বা আমার স্কুলে যেতে বারণ করে।
0: শোন, তোর কাজ হলো রান্না করে, আর তাছাড়া আমরা গরিব মানুষ, আমাকে এত লেখাপড়া শিখে লাভ কি?
2: আমিও তোমার মতো ভাবতাম আলোর বাপ, কিন্তু মাস্টার সাহেব আমার চোখ খুলে দিছে।
0: শোন, এমনিতে আমাকে সংসার চলে না, তার উপর লেখাপড়ার খরচ কোত্থেকে যোগাবো? ক
3: কি খবর আছে তুমি, এত চেঁচামেচি কিসের?
2: আসসালামু আলাইকুম মাস্টার সাহেব।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: আলো, তোর স্যার আইছে, বসতে দে।
0: বসেন বসেন মাস্টার সাহেব, বসেন।
3: কি আলো, স্কুলে যাবে না?
1: স্কুলে তো যাতি চাই, কিন্তু আমার আব্বা আমারে যাতি দেয় না।
3: কি বলো আকসেদ মিয়া, আলোকে স্কুলে যেতে দিচ্ছ না কেন?
0: স্যার কুতিলাম কি, আমরা হচ্ছি গরিব মানুষ, তাছাড়া মাইয়ে গেলে এত লেখাপড়া শিখে হবে না কি?
3: গরিব মানুষ তাতে কি হয়েছে? তুমি হয়তো জানো না, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, মেয়েদের লেখাপড়া শিখতে কোনো টাকা পয়সা লাগে না। সরকার বিনা বেতনে মেয়েদের ডিগ্রি পর্যন্ত পড়ার সুযোগ করে দিয়েছে।
0: তা ও তো মাইয়ে মানুষ।
3: শোনো আকসেদ মিয়া, নারী পুরুষ সবারই শিক্ষার প্রয়োজন আছে।
2: আমিও কইছি, কিন্তু ওর বাপ তা বোঝে না।
1: আমি লেখাপড়া করতে চাই আব্বা।
3: তুমি আর না করো না আকসেদ মিয়া।
0: তাই তো, মাস্টার সাহেব ঠিকই কইছে। যা যা মা, তুই স্কুলে যা, সরকার যখন এত সুযোগ দিতেস, তখন আর ঘরে বসে থাকে লাভ ডাকিয়া? যা যা মা, তুই স্কুলে যা।
2: যা মা, এখনই যা, স্কুলে যাতে বাধা নেই, মন দিয়ে লেখাপড়া করবি আর মানুষের মতো মানুষ হবি।

0: আচ্ছা, আপনি সেদিন এইভাবে চলে এলেন কেন?
1: তা কি করব, আমরা একটা ভালো কাজের প্রস্তাব দিলাম আর তোমার বাবা তা নাকচ করে দিল। তুমি বলো, এটা কি ভালো কাজ না?
0: অবশ্যই ভালো কাজ, আর এই কাজের সাথে আমিও থাকতে চাই।
1: স্বাগতম, তোমাকে স্বাগতম।
0: অসংখ্য ধন্যবাদ।
1: দেখো সুমি, এলাকার সবাই জানে তোমার বাবা একজন জাগে, সবাই তাকে সুনজরে দেখে না।
0: রাজু ভাই, আব্বাকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু আব্বা তো কিছুই বুঝতে চায় না, জানেন? এই জন্য আমার খুব খারাপ লাগে।
1: এটা স্বাভাবিক।
0: আমি এখন কি করব রাজু ভাই?
1: তুমি কি এখনো রাজু ভাই বলবে?
0: আমার খুব লজ্জা করে।
1: কেন?
0: আমার যে খুব ভয় হয়।
1: কিসের ভয়?
0: আমার খুব হারাবার ভয় হয়।
1: কোনো ভয় নেই সুমি, কোনো ভয় নেই।
0: সত্যি
1: সত্যি সত্যি সত্যি এই তিন সত্যি করলাম।

0: আহ রাগ করছো কেন? আমার সাথে একটু কথা বললে কি হয়?
1: কিসের জন্য আপনার সাথে কথা কব?
0: এই ধরো আমি কেমন আছি, তুমি কেমন আছো, এই সব আর কি।
1: দেখেন ইমন ভাই, আমার খাইয়ে দেয় কাজ নেই যে আপনি কেমন আছেন তা আমার জানতেই হবে।
0: আহ তুমি কেন বুঝো না আলো, আমি তোমাকে।
1: থামেন, আপনি থাকেন শহরে, মাঝে মাঝে গ্রামে আইসে মাইগিরির সাথে খারাপ ব্যবহার করেন, আপনারে সবাই চেনে।
0: কি যে বলেন আলো,
1: এর আগেও জেসমিন আপনার সাথে খারাপ ব্যবহার করছেন, সেজন্য এখন সে স্কুল আসতে পারে না।
0: আহ জেসমিন তো একটা খারাপ মেয়ে।
1: খারাপ না ভালো তা সবাই জানে, পথ ছাড়েন তা না হলে আমার আব্বারে কয়ে দিবানি।
0: তোমার আব্বা? তোমার আব্বা আমার কিছুই করতে পারবে না। এই এদিকে একটু আসো না। দেখো আলো, কাজটা কিন্তু তুমি ভালো করলে না, তুমি জানো না আমি ডেকে গেলে কত ভয়ঙ্কর হতে পারি।

0: আজকাল থামার দিন আছে, মনে হয় মোবাইল আইছে।
1: দেখ তো আলম কে রিং দিল।
0: এই স্কুল থেকে আতিয়াস স্যার। আসসালামু আলাইকুম স্যার।
2: ওয়ালাইকুমুসসালাম।
0: কেমন আছেন স্যার?
2: ভালো নেই বাবা, ভালো থাকার কি জো আছে?
0: কেন, কি হয়েছে স্যার?
2: তোমরা যেখানেই থাকো এক্ষুনি স্কুলে চলে এসো। আমাদের ছাত্রী আলো, তার বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে।
0: বলেন কি, সে তো এখনো শিশু।
2: তাহলে আর বলছি কি?
1: এই আলম, মোবাইলটা আমার কাছে দে তো। হ্যালো স্যার, আপনি কোনো টেনশন করবেন না, এ বাল্য বিয়ে রুখতেই হবে, আমরা আসছি।
2: ঠিক আছে, তোমরা একটু দ্রুত এসো।
1: ঠিক আছে স্যার। এই চল আলম,
0: চল।
3: কি ব্যাপার আতিয়ার মাস্টার রাজু, এরা কেন আমাকে বাড়িতে, এর কিছু দাওয়াত করা হয়নি?
2: কি আকসেট মিয়া, কাউকে না জানিয়ে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছ?
3: কি করব মাস্টার সাহেব, মাইয়ে যখন তখন ঘরে রেখে লাভ কি?
0: তাই বলে এত ছোট একটা মেয়েকে বিয়ে দেবেন?
3: কি যে কন আপনারা, আলো আমার বড় হয়ে গিয়েছে।
1: দেখুন, আপনার মেয়ে আলোকে আমরা চিনি, তাকে বিয়ে দেওয়ার মতো বয়স এখনো হয়নি। ওর বয়স মাত্র 13 বছর, এই বয়সে বিয়ে হলে ওর অনেক সমস্যা হবে।
4: এই কথাটা আমি আলোর বাপরে অনেক বুঝাবার চেষ্টা করেছি কিন্তু।
3: হ্যাঁ শোন, তোরও তো ওইরকম বয়সে আমি বিয়ে করিলাম।
1: আগের দিনের কথা বাদ দেন, এখন দিন বদলে গেছে, এটা একটা বাল্য বিয়ে, আর এত ছোট মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে আপনার জেল জরিমানা হতে পারে।
3: আমি গরিব মানুষ, মিলা কষ্ট করে একটা ভালো সাবাস জোগাড় করিস, আপনারা আমার এমন সর্বনাশ করেন না।
2: আমরা তোমার সর্বনাশ করতে আসিনি, আমরা তোমার ভুল ভাঙাতে এসেছি।
5: স্যার আমি বিয়ে করব না, আমি লেখাপড়া করতে চাই স্যার, আপনারা আমারে বাঁচান স্যার।
1: দেখলেন তো আলো কি বলে, আপনি একটা ইচ্ছা শক্তিকে এইভাবে নষ্ট করতে চান?
3: আমরা গরিব মানুষ বাবাজিরা, সমাজে আমাকে মান সম্মান নিয়ে বাঁচতে থাকতে হয়।
2: কেন, কি হয়েছে?
5: স্যার স্কুলে যাওয়ার পথে প্রায় এমন আমার বিরক্ত করে, তাই শুনি আব্বা আমার বিয়ে ঠিক করছে।
1: ও তাহলে এই ব্যাপার,
2: তুমি আমাকে বলনি কেন?
6: ভয়ে।
1: আচ্ছা ইমনটা কে?
3: ওই যে আমার কি মেম্বারের সাবাল।
1: ও আচ্ছা,
0: শুনুন, রাজু হলো আমাদের এলাকার আগামীর ভবিষ্যৎ, যে নারীকে শিক্ষিত করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে, আপনারা রাজুর উপর বিশ্বাস রাখতে পারেন।
1: দেখুন আলোর যে বয়স, তাতে তাকে বিয়ে দিলে তার স্বাস্থ্য ঝুঁকি আছে, আপনি নিজে বাবা হয়ে আপনার মেয়েকে কেন বিপদের দিকে ধাবিত করছেন?
3: বাবা আমার ভুল হয়ে গিয়েছে, এই বিয়ে হবে না। ঠিক আছে, আলো এখন তো নিকাপড়া শিখবে, স্কুলে যাবে।

0: ঘটনা তালে সত্যি হব মিয়া? আমাকে মতির সোয়াল রাজু সমাজ উন্নয়ন করতেছে না ইয়া?
1: তাই তো মানসিক কবলা করতেছে শুনলাম। কালাবার আকসুদের মায়ের বিয়ে ভাঙি দে আর একটা উন্নয়ন করেছে।
0: বলিস কি রে? না না না, এ বড় অন্যায়। আহা, বেচারা গরিব মানুষ কত কষ্ট করে একটা পাত্র ঠিক করলো, তারপর ভেঙে গেল।
1: এটা বলো বাল্য বিয়ে?
0: তা অবশ্য ঠিক, তবে রাজু রাজু এটা করলে আমার তো সমাজে কোনো দাম থাকবে না। শোনাবো, আরে কাছে আয়। একটা বুদ্ধি বের কর।
1: কি কি কি বুদ্ধি?
0: আরে রাজুরে ফাঁসানোর একটা বুদ্ধি। এই সোয়ালটা যা করতেছে তাতে সমাজে আমার কোনো দাম থাকবে না।
1: তা ঠিক বলিছেন।
0: আরে শোন, আমি তো সবসময় ঠিক কথাই কই। কাছে আয়
1: বলেন,
0: ওরে যদি কোনো কায়দা করি একটা বাংলা ভাষায় দেওয়া যায়,
1: যাতে শ্রীঘরের মধ্যে বসে শ্রীর ঘরের উন্নতি করতে পারে।

0: আচ্ছা আলম ভাই, যে রাজুকে এত বিশ্বাস করি সেই রাজু কিনা একটা ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী?
1: সুমি, তুমি রাজুকে ভুল বুঝো না, রাজু একটা ষড়যন্ত্রের শিকার।
0: তার ঘর থেকে পুলিশ মাদক পেল আর আপনি বলছেন এটা একটা ষড়যন্ত্র?
1: আচ্ছা সুমি, তুমি তো রাজুকে ভালোবাসো তাই না?
0: বাসতাম।
1: ও, এখন বাসো না।
0: একজন মাদক ব্যবসায়ীকে? দেখুন আলম ভাই, আমি শিক্ষিত মেয়ে, আমার জ্ঞান বুদ্ধি আছে।
1: তুমি বিশ্বাস করলে কি করে রাজু এমন কাজ করতে পারে?
0: বিশ্বাস করতে আমারও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার আব্বা যখন সব খুলে বলল তখন আমি অবিশ্বাস কি করে করি।
1: ও, তাহলে তোমার বাবা যা বলেছে তাই তুমি বিশ্বাস করলে?
0: আলম ভাই, আমার আব্বা মিথ্যে কথা বলে না।
1: একদিন সব মুখোশ খুলে যাবে সুমি, সেদিন বুঝবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা।
0: তার মানে আপনি বলতে চাইছেন আমার আব্বা মিথ্যে বলছে?
1: তোমার সরল বিশ্বাসে আমি ফাটল ধরাতে চাই না। ভালো থেকো সুমি, আমি চললাম।
0: আলম ভাই কি সব বলে গেল, আমি তো কোনো হিসাব মেলাতে পারছি না। যাই যাই, ঘরে যাই।
2: দেখুন, আমি গ্রামের একজন সম্মানী মানুষ, আমাকে এভাবে নিবেন না।
3: আপনি একজন মাদক ব্যবসায়ী,
2: হ্যাঁ,
3: তাছাড়া থানায় আপনার নামে অনেক অভিযোগ আছে।
2: কি বলছেন,
3: আপনাকে এভাবে নিতে হবে?
2: এসব কি বলছেন আপনি? মাদক মাদক কি জিনিস?
3: থানায় নিয়ে গেলে ঠিকই বুঝবেন।
0: আরে আরে, একই আপনারা একই করছেন, আমার বাবার অপরাধ কি?
3: আপনার বাবা একজন ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী।
2: মিথ্যে কথা মা, একদম মিথ্যে কথা।
0: আপনাদের কাছে কোনো প্রমাণ আছে?
3: পুলিশ প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করে না।
0: কি প্রমাণ আছে আপনাদের কাছে?
3: দেখুন, আপনার বাবা তার চামচা হাবুকে দিয়ে এই মাদকের ব্যবসা করিয়েছে। গত রাতে হাবু মিয়া অ্যারেস্ট হয়েছে, আর তার দেওয়া জবানবন্দিতে বেরিয়ে আসছে আপনার বাবার কথা।
0: আব্বা আব্বা আব্বা, কি বলছে সব?
2: মানে আমি আমি কিছুই জানি না মা।
3: এই কাহিনী এখানেই শেষ না। ষড়যন্ত্র করে হাবুকে দিয়ে গ্রামের নিরীহ শিক্ষিত ছেলে রাজুকে মাদক মামলায় ফাঁসিয়েছে আপনার এই গুণধর বাবা।
0: কি বলছেন এসব? ছি বাবা, ছি, এসব কি শুনছি? তুমি তুমি এতটা ভয়ঙ্কর, তোমাকে তোমাকে আমার আব্বা বলে?
2: মারে মা, আমারে আমারে মাফ করে দিস মা। অর্থ আর ক্ষমতার মোহে আমি অন্ধ হয়ে গেছি, যার কারণে একে একে সমাজ এবং রাষ্ট্র বিরোধী অনেক কাজ আমি করেছি রে মা।
0: এ কি বলছো বাবা?
2: হ্যাঁ মা, আমি ঠিকই কইছি, তোরে তোরে আমি কোনো দিন বুঝতে দিইনি রে মা।
0: তুমি আমার আব্বা হয়ে
2: আমারে আমারে আমারে মাফ করে দিস মা, আমারে মাফ করে দিস। আজ আমি বুঝতে পারছি মা, অর্থ অহংকার মানুষ করে দেয় মা, অহংকার মানুষকে অমানুষ করে দেয় রে মা।
0: আব্বা আব্বা,
2: মারে
0: আব্বা
2: মারে। চলুন দারগা সাহেব, কোথায় যেতে হবে চলুন
3: চলুন।

0: একি সুমি, তুমি কথা না বলে চলে যাচ্ছ কেন?
1: রাজু ভাই, কি বলবো বলো তো, আমি যে বড় অপরাধী।
0: কে বলেছে?
1: আমার আব্বা যে অন্যায় করেছে।
0: তোমার বাবা করেছে, তুমি তো নও।
1: তবুও
0: দেখো, বাবার অপরাধে সন্তানকে অপরাধী করা যায় না। আর তাছাড়া তুমি আমার ভালোবাসা। ভালোবাসা কোনো কাঁচ নয় যে পড়ে গেলেই টুকরো টুকরো হয়ে যাবে।
1: কিন্তু দূরত্ব তো বাড়ে।
0: বাড়ে বটে, কিন্তু কিন্তু তাতে আরো গভীর হয়।
1: তাই বুঝি।
0: হ্যাঁ সুমি,
2: সব আমি আড়াল থেকে ক্যামেরা বন্দি করেছি।
0: ওরে দুষ্টু
1: আলম ভাই, আগে বলবেন না।
2: আগে বললে কি আর মান অভিমান ভাঙতো?
1: কি যে বলেন আলম ভাই।
0: আচ্ছা আলম, আমাদের অনুষ্ঠানের খবর কি?
2: আমি সব প্রস্তুত করে রেখেছি, তোরা গেলেই অনুষ্ঠান শুরু হবে।
1: অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান?
0: ও সুমি, তোমাকে তো বলা হয়নি, আজ আমরা উত্তরপাড়ার জমিতে বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করব।
1: তাই না? এই নাও উত্তরপাড়ার জমির দলিল, আমি আগে উকিলকে দিয়ে সব ঠিক করে রেখেছি।
0: তুমি তুমি এত সব কখন করলে?
1: আমার আব্বা তার ভুল বুঝতে পেরেছে, তাই তো আব্বার ইচ্ছাতেই জোর করে নেওয়া সব কিছু এখন ফেরত দেব।
0: বাহ ভালো, তোমার বাবার মোহমুক্তি হয়েছে জেনে ভালোই লাগছে। তবে তোমার বুদ্ধির তারিফ করতে হয়।
2: আমাদের সুমি বুদ্ধিমতী মেয়ে, আর তাছাড়া আমাদের রাজুও।
1: আলম ভাই দেখো, ভালো হবে না বলে দিচ্ছি।

এতক্ষণ মহামুক্তি নাটকের অভিনয় শুনলেন। রচনা মোহাম্মদ আজহারুল ইসলাম, শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম, সম্পাদনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। নাটকটি পুনঃপ্রচারিত হল। শ্রোতা বন্ধুরা, আগামী শুক্রবার বেলা 2:30 শুনবেন নাটক চিত্রা পাড়ের জেলে, রচনা অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা এস এম মতিউর রহমান। নাটকটি শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার, খুলনা।

আসসালামু আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। সন্ধ্যে 7:30 বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পান 88 ভোট। এদিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকাভুক্ত 350 জন সংসদ সদস্যের মধ্যে 343 জন ভোট দেন। নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 11 ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করবেন। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের ধারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দুরানি খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলমকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্য সহ উপস্থিত অংশীজনদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি, চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর 26 সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ। সারাদেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারাদেশে মোট 51,75,000 মানুষ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জের 2,500 উপজেলায় পুকুরের পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার দুপতারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে 4 শিশু ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। দীর্ঘ সময় তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে একটি পুকুর পাড়ে শিশুদের জুতা দেখে তারা পুকুরে নেমে 4 শিশুকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর 2 শিশুকে 2,500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্য 2 শিশুকে বেসরকারি একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন 2,500 ভারপ্রাপ্ত কর্মকর্তা। চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 159 জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আরও 10 জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ জানায়,

0: গত জুলাই টাইফুন মুসাকের প্রভাবে মুষলধারে বৃষ্টির পাশাপাশি ওয়াংশি অঞ্চলে কিছু এলাকায় তীব্র বন্যা দেখা দেয়। নানিং ও গুইগ্যান শহরের প্রায় 16,50,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ক্রিকেটের আরও খবর, লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 8 উইকেটে 366 রান করে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে 171 রান করে। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বিকেল 3টের বাংলা সংবাদের পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানে। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনবেন।

তুমি তো শাহ মদিনা, তোমাকে সালাম বা

के सलाम बा।

তুমি তো তাজ মদিনা, তোমাকে সালাম বা

তুমি যে পাকজাত, চাঁদ সিতারা হয় না সুমার,

0: এতক্ষণ হামদ ও নাত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্মীয় বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মাওলানা কারি ইকরামুল কবির।
1: সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা, ইসলামের সুমহান শিক্ষা অর্জনের লক্ষ্যে যারা যেখানে বসে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। শুরু করছি আপনাদেরই প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। আমাদের অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে শুনতে পাবেন দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে। বাংলাদেশ বেতার অ্যাপসটি ইনস্টল করে শোনা যাবে বেতারের সকল অনুষ্ঠান। পবিত্র কোরআন শিক্ষা করা মুসলিম জীবনের সবচেয়ে বড় ইবাদত ও সৌভাগ্যের বিষয়। কোরআন শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় লাভ করে, সঠিক পথের দিশা পায় এবং দুনিয়া ও আখিরাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা অর্জন করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে ও অন্যকে শিখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করবে এবং একটি নেকির সওয়াব দশটি নেকির সমান হইবে। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং এখানে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর। প্রত্যেকটি অক্ষরে দশটি করে নেকি দান করবেন। শ্রোতা বন্ধুরা, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি। কোরআন তেলাওয়াতের সময় মাখরাজ সমূহ সঠিকভাবে উচ্চারণ না করলে বা তাজউদের নিয়ম সমূহ পরিপূর্ণভাবে অনুসরণ না করলে অনেক সময় আয়াতের মর্ম পরিবর্তন হয়ে যায়। অতএব শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জরুরি। যেমন আল্লাহ তাআলা বলেন, আর কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে সৌন্দর্য মণ্ডিত পন্থায়, সূরাতুল মুজাম্মিল। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শুনব পবিত্র কোরআন ও আরবি শিক্ষার আসর। এই আসরে উপস্থিত হয়েছে আমাদের যেসব শিক্ষার্থী, আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হব। ছোট্ট বন্ধুরা, একে একে তোমাদের নাম বলো।
2: আমার নাম মোহাম্মদুল্লাহ।
3: আমার নাম শেখ আব্দুর রহমান।
4: আমার নাম নোমান বিন ইলিয়াস।
5: আমার নাম মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ।
1: আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন যে তোমরা কোরআনুল করিমকে তাজউদ সহকারে শুদ্ধভাবে তেলাওয়াত করো। আর তাজউদ হলো মখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পোর, বারিক, অকফ, ইয়াদার সাথে তেলাওয়াত করা। শ্রোতা বন্ধুরা, আজ আমরা মখরাজ নিয়ে কিছু আলোচনা করব। মখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মখরাজ বলে। আরবি হরফ 29টি, মখরাজ 17টি। মখরাজ উচ্চারিত হয় 5টি স্থান থেকে। 1 নম্বর কণ্ঠনালী, 2 নম্বর জিহ্বা, 3 নম্বর ঠোঁট, 4 নম্বর নাকের বাঁশি, 5 নম্বর মুখের খালি জায়গা। এখন আমরা 1 নম্বর কণ্ঠনালী থেকে 3টি মাখরাজ এবং 6টি হরফ উচ্চারিত হয়। আমি পড়ব, তোমরা আমার সাথে পড়বে। সর্বপ্রথম আমরা আরবি হরফগুলো সুন্দরভাবে উচ্চারণ করব। তো আরবি হরফগুলো সুন্দর করে উচ্চারণ করতে হলে আমাদের সর্বপ্রথম মাখরাজ জানতে হবে। তো আমরা তো মাখরাজ অনেকেই জানি, কিন্তু মাখরাজ অনুপাতে হরফগুলি সুন্দরভাবে আদায় হয় কি না এটা আমরা দেখব, এবং যদি না হয় সুন্দর করে উচ্চারণ করব। পারব তো ইনশাআল্লাহ?
6: ইনশাআল্লাহ।
1: আরবি হরফ কয়টি?
6: 29টি।
1: এই আরবি হরফ 29টির মাখরাজ কয়টি?
6: 17টি।
1: মাখরাজ কয়টি?
6: 17টি।
1: এই মাখরাজ 17টি আবার 5টি স্থানে অবস্থিত, অর্থাৎ 5টি জায়গা থেকেই এই 17টি মাখরাজ আমরা আদায় করি। সর্বপ্রথম 1 নম্বর হল কণ্ঠনালী। এই কণ্ঠনালী থেকে আমাদের হরফ উচ্চারিত হয়। 1 নম্বর কণ্ঠনালী। 1 নম্বর কি?
6: কণ্ঠনালী।
1: 2 নম্বর হল জিহ্বা। 2 নম্বর কি?
6: জিহ্বা।
1: 3 নম্বর হল নাকের বাঁশি। 3 নম্বর কি?
6: নাকের বাঁশি।
1: 4 নম্বর হল ঠোঁট। 4 নম্বর কি?
6: ঠোঁট।
1: 5 নম্বর হল মুখের খালি জায়গা, পাঁচ নম্বর কি
7: মুখের খালি জায়গা,
1: কয় নম্বর হলো পাঁচ নম্বর, তাই না? পাঁচটি স্থান, কয়টি স্থান?
7: পাঁচটি।
1: কয়টি জায়গা?
7: পাঁচটি।
1: এক নম্বর হলো কণ্ঠনালী, দুই নম্বর হলো জিহ্বা, তিন নম্বর হলো ঠোঁট, চার নম্বর হলো নাকের বাসি, পাঁচ নম্বর হলো মুখের খালি জায়গা। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আবার একটু পড়ি। এক নম্বর হলো কণ্ঠনালী, এক নম্বর কি
7: কণ্ঠনালী,
1: দুই নম্বর জিহ্বা, তিন নম্বর ঠোঁট, তিন নম্বর কি
7: ঠোঁট,
1: চার নম্বর নাকের বাসি, পাঁচ নম্বর মুখের খালি জায়গা। তো সর্বপ্রথম আমরা কণ্ঠনালী থেকে তিনটি মাখরাজ এবং ছয়টি হরফ উচ্চারণ করব। সর্বপ্রথম আমরা কণ্ঠনালী কি কণ্ঠনালী থেকে হরফগুলো উচ্চারণ করব। কণ্ঠনালী থেকে তিনটি মাখরাজ এবং ছয়টি হরফ উচ্চারণ হবে। তো সর্বপ্রথম হলো এক নম্বর মাখরাজ, কণ্ঠনালীর শুরু থেকে, কণ্ঠনালীর শুরু থেকে কি এক নম্বর মাখরাজ, কণ্ঠনালীর শুরু থেকে দুইটা হরফ, এই দুইটা হরফ উচ্চারণ করব। সবাই বলি হামজা হা, হামজা হা,
7: হামজা হা,
1: হামজা হা,
7: হামজা হা।
1: একটা একটা উদাহরণ দেব আমরা। ইহদিনা,
7: ইহদিনা,
1: এটা হলো হামজা দিয়ে ইহদিনা,
7: ইহদিনা,
1: ইহদিনা,
7: ইহদিনা,
1: ইহদিনা,
7: ইহদিনা।
1: এবার কোন হরফ? এরপরে হচ্ছে হা। আমরা কিন্তু প্রথম যে শব্দটা বললাম ইহদিনা, এর ভিতরে হামজাও চলে আসছে, হাও চলে আসছে। তাহলে আমাদের এখানে দুইটা হরফ কি উচ্চারণ হয়ে গেছে। এবার আমরা দুই নম্বর মাখরাজ আদায় করব। দুই নম্বর মাখরাজ হলো কণ্ঠনালীর মধ্য থেকে আইন হা,
7: আইন হা।
1: কণ্ঠনালীর মধ্য হতে কয়টি হরফ?
7: দুইটি
1: হরফ। আইন

0: হা উচ্চারণ করলাম, এর পরের হরফ হচ্ছে, এখন আমরা আইন উচ্চারণ করব, আর আইন দিয়েও একটা উদাহরণ আমরা দিব, সেটা হলো আইন
1: আইন
0: আলামিন
1: আলামিন
0: আলামিন
1: আলামিন।
0: এই দুই আয়াত আমরা একসাথে যদি পড়ি তাহলে আমাদের দুইটা হরফ উচ্চারণ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে মাখরাজগুলি অনেকেই সুন্দরভাবে আদায় করে না, আদায় না করার কারণে ত্রুটিভাবে তেলাওয়াত করে, আর এই তেলাওয়াতের দ্বারা সওয়াবের পরিবর্তে গোনা হয়। কারণ এখানে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন যদি এখানে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ পরিবর্তন হয়ে যাবে, আর অর্থ পরিবর্তন হওয়ার কারণে নামাজে ক্ষতি হয়ে যাবে এবং নামাজ নষ্ট হয়ে যায়। তিন নম্বর মাখরাজ হলকের কণ্ঠনালীর শেষ ভাগ হইতে। তিন নম্বর মাখরাজ কোথা থেকে? কণ্ঠনালীর শেষ ভাগ হইতে। এই হরফ দুইটি হল গইন হ
1: গইন হ
0: গইন হ
1: গইন হ
0: মাগদুবি
1: মাগদুবি
0: আখবারাকুম
1: আখবারাকুম।
0: আল্লাহ তাআলা আমাদেরকে তাজউদ সহকারে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআন শিক্ষার আসর আজ এ পর্যন্ত। এখন আমরা শুরু করব, এসো আরবি শিখি অনুষ্ঠানে। এখন ব্যবহারিক আরবি ভাষা শিক্ষায় আরবি ভাষার ব্যবহার শিখব। এই আসরে আমরা কিছু শব্দ ও তার ব্যবহার নিয়ে আলোচনা করব। মুসাদ্দিক বিল্লাহ, তুমি বলো তো কুফলুন মানে কি?
2: কুফলুন অর্থ একটি তালা।
0: মোহাম্মদুল্লাহ বলো তো কুফলুন অর্থ কি?
3: কুফলুন অর্থ একটি তালা।
0: আব্দুর রহমান, কুফলুন মানে কি?
4: কুফলুন মানে একটি তালা।
0: নোমান বলো তো কুফলুন মানে কি?
5: কুফলুন অর্থ একটি তালা।
0: মুসাদ্দিক বিল্লাহ, আমি যদি এখন তোমার কাছে জিজ্ঞাসা করি যে একটি তালা, এর আরবি কি হবে?
2: কুফলুন।
0: আব্দুর রহমানকে যদি আমি জিজ্ঞাসা করি একটি তালা, এর আরবিটা কি হবে?
4: কুফলুন।
0: মোহাম্মদুল্লাহ, তুমি বলো তো একটি তালা, এর আরবিটা কি?
6: কুফলুন।
0: নোমান বিন ইলিয়াস, তুমি বলো একটি তালা, এর আরবিটা কি?
7: কুফলুন।
0: পরে আমরা আরেকটি শব্দে যাব, মিফতাহুন। মুসাদ্দিক বিল্লাহ, মিফতাহুন মানে কি?
2: একটি চাবি।
0: মোহাম্মদুল্লাহ, তুমি বলো তো মিফতাহুন মানে কি?
6: একটি চাবি।
0: নোমান বলো তো মিফতাহুন মানে কি?
7: একটি চাবি।
0: আব্দুর রহমান বলো তো মিফতাহুন মানে কি?
6: একটি চাবি।
0: আমি যদি এখন জিজ্ঞাসা করি একটি চাবি, এর আরবি কি হবে? মুসাদ্দিক বিল্লাহ বলো তো
2: মিফতাহুন।
0: আব্দুর রহমান বলো একটি চাবি, এর আরবি কি?
6: মিফতাহুন।
0: মোহাম্মদুল্লাহ বলো একটি চাবি, এর আরবি কি হবে?
6: মিফতাহুন।
0: নোমান বলো তো একটি চাবি, এর আরবি কি হবে?
7: মিফতাহুন।
0: মাশাআল্লাহ, সুন্দর, অনেক সুন্দর। তাহলে আমরা আরেকটা শব্দে যাই, সুন্দুকুন মানে কি? মুসাদ্দিক বিল্লাহ বলো তো
2: একটি বাক্স।
0: আব্দুর রহমান বলো তো সুন্দুকুন মানে কি?
6: একটি বাক্স।
0: মোহাম্মদুল্লাহ বলো তো সুন্দুকুন মানে কি?
6: একটি বাক্স।
0: একটু জোরে বলতে হবে তো। নোমান বলো সুন্দুকুন মানে কি?
7: একটি বাক্স।
0: মাশাআল্লাহ, তাহলে একটি বাক্স, এর আরবিটা কি?
2: সুন্দুকুন। সুন্দুকুন।
0: মোহাম্মদুল্লাহ বলো তো একটি বাক্স, এর আরবিটা কি?
6: সুন্দুকুন।
0: মাশাআল্লাহ, সুন্দর। আব্দুর রহমান বলো একটি বাক্স, এর আরবিটা কি?
6: সুন্দুকুন।
0: নোমান বলো একটি বাক্স, এর আরবিটা কি?
7: সুন্দুকুন।
0: মাশাআল্লাহ। মুসাদ্দিক বিল্লাহ, তুমি বলো সাআতুন মানে কি?
2: একটি ঘড়ি।
0: আব্দুর রহমান বলো সাআতুন মানে কি?
6: একটি ঘড়ি।
0: নোমান বলো তো সাআতুন মানে কি?
7: একটি ঘড়ি।
0: মোহাম্মদুল্লাহ বলো সাআতুন মানে কি?
6: একটি ঘড়ি।
0: একটি ঘড়ি, মাশাআল্লাহ। আর একটা শব্দ আমরা নেব, মিজল্লাতুন। এই শব্দটা মুসাদ্দিক বিল্লাহ বলো মিজল্লাতুন মানে কি?
2: একটি ছাতা।
0: মিজল্লাতুন মানে কি? মোহাম্মদুল্লাহ বলো
6: একটি ছাতা।
0: নোমান বলো তো মিজল্লাতুন মানে কি?
7: একটি ছাতা।
0: মাশাআল্লাহ। আব্দুর রহমান বলো তো মিজল্লাতুনের
6: একটি ছাতা।
0: আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। এবার একটি ছাতা এর আরবিটা আমি জিজ্ঞেস করব তোমাদের কাছে। সর্বপ্রথম আমি জিজ্ঞেস করব মুসাদ্দিক বিল্লার কাছে, একটি ছাতা এর আরবি কি?
2: মিজল্লাতুন।
0: মোহাম্মদুল্লাহ বলো মিজল্লাতুন, একটি ছাতা এর আরবি কি?
8: মিজল্লাতুন।
0: আব্দুর রহমান বলো একটি ছাতা এর আরবি কি?
9: মিজল্লাতুন।
0: নোমান বলো একটি ছাতা এর আরবি কি?
10: মিজল্লাতুন।
0: মাশাআল্লাহ। আমরা এখানে এবার ইসমা ইশারা লাগাবো, হাজা, হাজিহি, জালিকা এবং তিলকা। হাজিহি মিজল্লাতুন হবে এখানে, যেন হবে
2: মিজল্লাতুন শব্দটি মুয়ান্নাস স্ত্রীবাচক,
0: এই যার কারণে এখানে হাজিহি না।
2: জি,
0: যদি আমরা এখানে হাজা লাগাই তাহলে এটা ভুল হবে, এখানে হাজা লাগানো
2: যাবে না।
0: তাহলে হাজিহি মিজল্লাতুন,
2: ইহা একটি ছাতা।
0: হাজিহি মিজল্লাতুন, ইহা একটি
8: ছাতা।
0: হাজা কুফলুন,
2: ইহা একটি তালা।
0: হাজা কুফলুন,
7: ইহা একটি তালা।
0: যদি আমি বলি ইহা একটি তালা,
2: হাজা কুফলুন,
0: ইহা একটি তালা।
7: হাজা কুফলুন।
0: মোহাম্মদুল্লাহ বলো তো ইহা একটি তালা এর আরবিটা কি হবে?
8: হাজা কুফলুন।
0: আব্দুর রহমান বলো তো
9: হাজা কুফলুন।
0: নোমান বলো তো
7: হাজা কুফলুন।
0: আমরা আরেকটা শব্দ নেব, হাজা মিফতাহুন,
2: ইহা একটি চাবি।
0: ইহা একটি চাবি। যদি আমি বলি ইহা একটি চাবি, মুসাদ্দিক বিল্লাহ এর আরবিটা কি হবে?
2: হাজা মিফতাহুন।
0: মোহাম্মদুল্লাহ বলো তো ইহা একটি চাবি এর আরবিটা কি হবে?
8: হাজা মিফতাহুন।
0: নোমান বলো তো ইহা একটি চাবি এর আরবিটা কি হবে?
7: হাজা মিফতাহুন।
0: মাশাআল্লাহ, সুন্দর। নোমান খুব সুন্দর বলছে। তাহলে আমরা এবার আব্দুর রহমানের কাছে জিজ্ঞেস করব, আব্দুর রহমান তুমি বলো তো ইহা একটি চাবি এর আরবিটা কি হবে?
9: হাজা মিফতাহুন।
0: মাশাআল্লাহ, সুন্দর। হাজা সুন্দুকুন,
2: ইহা একটি বাক্স।
0: ইহা একটি
2: বাক্স।
0: হাজা সুন্দুকুন,
7: ইহা একটি বাক্স।
0: তাহলে আমি যদি এবার বলি ইহা একটি বাক্স, তাহলে মোহাম্মদুল্লাহ কি বলতে পারবে এর আরবিটা কি? ইহা একটি বাক্স।
8: হাজা সুন্দুকুন।
0: আব্দুর রহমান বলো ইহা একটি বাক্স এর আরবিটা কি হবে?
9: হাজা সুন্দুকুন।
0: নোমান বলো তো ইহা একটি বাক্স?
7: হাজা সুন্দুকুন।
0: মাশাআল্লাহ। তাহলে আমরা স্ত্রীবাচক একটি শব্দ নেব, হাদিহি সাআতুন,
2: ইহা একটি ঘড়ি।
0: ইহা একটি ঘড়ি। হাদিহি সাআতুন, ইহা একটি
7: ঘড়ি।
0: আমি যদি বলি ইহা একটি ঘড়ি, তাহলে এর আরবি কি হবে মোহাম্মদুল্লাহ বলো তো?
8: হাদিহি সাআতুন।
0: মাশাআল্লাহ, সুন্দর। আব্দুর রহমান বলো তো
9: হাদিহি সাআতুন।
0: নোমান বলো তো
7: হাদিহি সাআতুন।
0: তাহলে হাদিহি সাআতুন এর বাংলা কি হবে? ইহা একটি ঘড়ি। ইহা একটি
7: ঘড়ি।
0: শ্রোতা বন্ধুরা, পবিত্র কোরআন ও আরবি শিক্ষার আসর আজ এ পর্যন্ত। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব ইসলামের দৃষ্টিতে হালাল উপার্জনের গুরুত্ব ও হারাম থেকে বেঁচে থাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা করছেন মুফতি মাহফুজুর রহমান।
11: ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। হালাল বলতে আমরা সাধারণত যাবতীয় বৈধ পন্থাকেই বুঝি, যা কল্যাণকর ও হিতকর এবং যাবতীয় অবৈধ ও অকল্যাণকর হতে মুক্ত। মহান আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এটি শুধুমাত্র পাঁচ ওয়াক্ত, সালাত, রোজা, জাকাত প্রভৃতির উপরই সীমাবদ্ধ নয়। জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা প্রণেতা হিসেবে ইসলামে রয়েছে জীবন ধারণের যাবতীয় বিষয় সম্পর্কে নির্দেশনা। এ দৃষ্টিকোণ থেকে হালাল উপার্জনের ব্যবস্থা গ্রহণও অন্যতম একটি মৌলিক ইবাদত। শুধু তাই নয়, বরং ইসলাম এটিকে অত্যাবশ্যক আমল হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফরজ আদায়ের পর হালাল পন্থায় উপার্জন করাও একটি ফরজ ইবাদত। বাইহাকি শরীফে এসেছে, কাসবুল হালালি ফরিদাতুন বাদ আল ফরয়েদ, অর্থাৎ ফরজ অন্যান্য ইবাদতের পরে হালাল পন্থায় ইবাদত করাও একটি ফরজ ইবাদত। হালাল জীবিকা উপার্জন প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানবকুল, তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরাতুল বাকারা আয়াত 168। অন্য স্থানে মহান আল্লাহ তাআলা বলেছেন, হালাল ও পবিত্র যা তিনি দিয়েছেন তা হতে আহার করো এবং আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উপার্জন করে যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ হাতে উপার্জন করে যে ব্যক্তি খাবার খায় তার চেয়ে উত্তম খাবার আর হতে পারে না। আল্লাহ নবী দাউদ আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি নিজ হাতের উপার্জন থেকেই আহার করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো এবং জীবিকা অন্বেষণে উত্তম পন্থা অবলম্বন করো। জীবিকা পেতে দেরি হলেও আল্লাহর অবাধ্যতার মাধ্যমে তা অর্জন করো না। উপার্জনের ক্ষেত্রে ব্যবসা অন্যতম একটি বড় মাধ্যম। ইসলামের দৃষ্টিতে এটি একটি মহৎ পেশা। ইসলাম ব্যবসা বাণিজ্যকে শুধু বৈধ বলেই ক্ষান্ত হয়নি, বরং এ ব্যাপারে বিশেষ উৎসাহ ও গুরুত্ব প্রদান করেছে। মহান আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছেন, তিনি ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম, সূরাতুল বাকারা আয়াত 275। তাছাড়া সততা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা ও ধোকামুক্ত মানসিকতা সম্পন্ন ব্যবসায়ীদের প্রশংসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বিদ্যমান রয়েছে। এ ধরনের ব্যবসায়ীকে তিনি নবীগণ, সিদ্দিক ও শহীদদের সঙ্গী হওয়ার মর্যাদার কথা উল্লেখ করেছেন। সৎ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ী পরকালে নবী, সিদ্দিকিন এবং সুহাদাদের সঙ্গে তাদের হাসর হওয়ার কথা রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হল ধোকা ও প্রতারণামুক্ত থাকা, মিথ্যার আশ্রয় না নেয়া, পণ্যের দোষ গুণ স্পষ্ট করে ভালোভাবে বর্ণনা করা, ভালো পণ্যের সাথে মন্দ পণ্যের মিশ্রণ না ঘটানো, মুনাফাখরি মানসিকতা পরিহার করা, মজুদ্দারিতা থেকে বিরত থাকা, ওজনে হেরফের না করা, সর্বোপরি যাবতীয় জুলুম থেকে বিরত থাকা। হালাল উপার্জনের আরও একটি অন্যতম বড় মাধ্যম হল চাকরি। চাকরি জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম। এসব চাকরির ক্ষেত্রে ইসলামের মূল দর্শন হল প্রত্যেক চাকরিজীবী তার উপর অর্পিত দায়িত্ব পূর্ণ নিষ্ঠা, আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাদিস। এক্ষেত্রে অবশ্যই সকলকে যাবতীয় অনিয়ম, দুর্নীতি, যেমন ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতি, অন্যায়ভাবে কাউকে সুযোগ সুবিধা প্রদান করা এবং কারো প্রতি জুলুম করা প্রভৃতি থেকে বেঁচে থাকতে হবে। ঘুষদাতা ও ঘুষ গ্রহিতার ক্ষেত্রে আল্লাহ ও তার রসুলের লানত তাদের উপর আছে বলে তিরমিজির হাদিসে উল্লেখ করা হয়েছে। এছাড়াও হালাল উপার্জনের আরও একটি বড় মাধ্যম হল কৃষিকর্ম। কৃষিকর্ম জীবিকা নির্বাহের অন্যতম উপার্জন মাধ্যম। ইসলাম এটিকে মহৎ পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কৃষিকার্যের সূচনা হয়েছে আদিপিতা আদম আলাইহিসসালাম থেকেই। তাকে কৃষিকার্য সম্পাদনা করা, আগুনের ব্যবহার ও কুটির শিল্প শিক্ষা দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে এ ব্যবস্থার উন্নতি সাধিত হয়েছে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের অধিকাংশ লোকই কৃষি নির্ভর জীবিকা নির্বাহ করে। অথচ ইসলামের কৃষিনীতি সম্পর্কে অবগত হয়ে যদি কেউ ইসলামী নীতি অনুসরণ করে, তবে তা শুধু হালাল উপার্জনই হবে না, বরং ইবাদতে পরিণত হবে। এক্ষেত্রে ইসলামী যে মূলনীতি আছে, দিক নির্দেশনা আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের সামনে রাখব। পরিশ্রমের মাধ্যমে আয় ইনকাম করা, উপার্জন করা, এটি ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে অথবা শিল্পকর্ম, এটিও ইসলামে বড় অবস্থান আছে। দাউদ আলাইহিসসালাম বর্ম নির্মাণ করতেন। ইসলামে যেমন হালাল উপার্জনের ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়া আছে, একইভাবে হারাম উপার্জন যেন কেউ না করে, হারাম থেকে দূরত্ব বজায় রেখে এক্ষেত্রে ইসলাম সতর্কবাণী উল্লেখ করেছে। ইসলাম হারাম উপার্জনকে কঠোরভাবে নিষেধ করেছে। হারাম আয় মানুষের দুনিয়া ও আখেরাত উভয় জীবনেই ক্ষতির কারণ। এর ফলে হৃদয় কঠিন হয়, ইমানের নূর ক্ষীণ হয়, আল্লাহর অসন্তোষ অর্জিত হয় এবং দোয়া কবুলে বাধা সৃষ্টি হয়। তাই প্রত্যেক মুমিনের জন্য হারাম উপার্জন থেকে বেঁচে থাকা অপরিহার্য। হারাম উপার্জন শরীয়তে নিষিদ্ধ। সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষ, জুয়া, প্রতারণা, মজুদ্দারি, মাপে কম দেয়া, এতিমের সম্পদ আত্মসাৎ ও অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা ইত্যাদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে এমন এক সময় আসবে যখন মানুষ হালাল হারাম যাচাই না করেই সম্পদ গ্রহণ করবে। হাদিস বুখারি। আবার কেউ কেউ আল্লাহর বিধান উপেক্ষা করে নিজের ইচ্ছায় হালালকে হারাম ও হারামকে হালাল মনে করে। এটি আল্লাহর বিধানের প্রতি গুরুতর অবমাননা এবং ইমান হরণের মাধ্যমও। এ পর্যায়ে এসে আমরা উল্লেখ করতে পারি যে হারাম অর্জনের কারণ আসলে কি। এর প্রধানতম কারণগুলোর একটি হল তাকওয়া শূন্য হৃদয়। মানুষের মাঝে এখন অতিরিক্ত লোভ থাকার কারণে, অল্পে তুষ্টি না থাকার কারণে এবং দ্রুত এর অধিক সম্পদের মালিক হবার যে আশা আকাঙ্ক্ষা এবং তাকওয়া শূন্য হৃদয়, এগুলোর কারণে হারামের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এছাড়া আরও একটি অন্যতম কারণ হল হারাম উপার্জনের বিধান সম্পর্কে অজ্ঞতা ও অবহেলা। মানুষ যখন হারাম পথে ইনকাম করে তখন সে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়। তাই এখানে আমরা সংক্ষিপ্ত আকারে যে সকল ক্ষতির সম্মুখীন মানুষ হয় কয়েকটি আমরা উল্লেখ করছি। এক নম্বর, হৃদয় কঠিন হয়ে যায়। হারাম খাদ্য উপার্জন মানুষের অন্তরকে কলুষিত করে এবং আল্লাহর আনুগত্যে দুর্বলতা সৃষ্টি করে। হারাম দ্বারা গঠিত দেহের জন্য জাহান্নামী অধিক উপযুক্ত। এটা তিরমিজি শরীফের হাদিস। দোয়া কবুলে বাধা সৃষ্টি হয় এবং সৎকর্মের প্রতি কবুলিয়াত উঠে যায়। আল্লাহর অসন্তোষ ও জাহান্নামের শাস্তি অবধারিত হয়ে যায়। তো প্রত্যেক মুমিনের কর্তব্য হল হারাম উপার্জন থেকে সম্পূর্ণ বেঁচে থেকে হালাল রিজিকের প্রতি সন্তুষ্ট থাকা। এবং কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবিকা অর্জন ও ব্যয় করা। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জন করার এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: সব শেষে থাকছে মাসআলা মাসায়েল নিয়ে সাজানো আপনাদের পাঠানো জিজ্ঞাসার জবাব দান পর্ব। আপনাদের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
10: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রশ্ন করেছেন জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন তেরখদা খুলনা থেকে। জানতে চেয়েছেন সমাজ পরনিন্দা বা গীবাত দিয়ে ভরপুর, তাই গীবাত বা পরনিন্দা কাকে বলে এবং এর থেকে বাঁচার উপায় কি জানাতে মর্জি হয়। জনাব ফরিদুদ্দিন, সহিহ মুসলিম শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কোনো মুসলমান ভাই সম্পর্কে এমন কোনো কথা বলা যা সে শুনলে অপছন্দ করবে, এটাকে গীবাত বলে। গীবাত কখনো কথা দিয়ে হয়, কখনো ইশারা ইঙ্গিত দিয়ে হতে পারে, লেখনী দিয়ে হতে পারে, অঙ্গভঙ্গি দিয়েও হতে পারে। গীবাত থেকে বাঁচার জন্য মজলিস ত্যাগ করা যেতে পারে, অপ্রয়োজনীয় আড্ডা ত্যাগ করা যেতে পারে, আল্লাহর ভয়ে গীবাত ছাড়তে পারেন, গীবতের পরিণাম স্মরণ করে গীবাত ছাড়তে পারেন, গীবতের মজলিস বাদ দিয়ে ভালোদের মজলিস গ্রহণ করতে পারেন। এছাড়া আরও অনেক কারণ রয়েছে এবং অনেক সুযোগ রয়েছে যার মাধ্যমে আমি আর আপনি গীবাত ছেড়ে দিতে পারি। ভাই ফরিদুদ্দিন আরও জানতে চেয়েছেন কাদের কখন গীবাত করা বৈধ। ভাই ফরিদুদ্দিন, গীবাত করার জন্য তিন ধরনের মানুষ প্রয়োজন হয়, একজন গীবাতকারী, আর একজন গীবাতকৃত ব্যক্তি যার দোষ যার অগোচরে বলা হচ্ছে, তৃতীয় যার সামনে বলা হচ্ছে বা শ্রোতা। এই তিন ধরনের মানুষের যে কোনো এক ধরনের মানুষের যদি সংশোধন অথবা উপকার এর ভিতরে নিহিত থাকে তাহলে সে দোষ চর্চা বা গীবাত করা বৈধ, বাকিটা বৈধ নয়। একটু উদাহরণ দিয়ে বলি, যেমন কোনো একটা ছাত্র সে দাঁড়িয়ে পেশাব করছে, তো আপনি তার শিক্ষককে গিয়ে বললেন যে আপনার ছাত্রকে দেখেছি রাস্তায় দাঁড়িয়ে পেশাব করছে, তাহলে আপনি ছেলেটার নিশ্চয়ই দোষ বর্ণনা করলেন, কিন্তু বর্ণনা করলেন কোথায়? তার শিক্ষকের কাছে, যাতে করে সে তার ছাত্রকে সংশোধন করতে পারে। যার নামে গীবত করা হলো তার উপকার। এছাড়া চা স্টলে বসে অথবা নিজেরা যখন বসি, একজন আর একজনের দোষ বলতে থাকি, গীবত করতে থাকি, যার ভিতরে কোনো লাভ নেই, মুখরোচক এবং অন্তরে ভালো লাগে, এই জন্য এইটা বৈধ নয়। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ ফয়সাল ফুলতলা খুলনা থেকে। তিনি লিখেছেন, জানতে চাই দোয়া কবুল হয় কিভাবে, কোন সময় দোয়া কবুল হয়, কিভাবে দোয়া করা উচিত। ভাই ফয়সাল, দোয়ার পূর্বে দুরূদ শরীফ পড়া এবং দোয়ার শেষে দুরূদ শরীফ পড়া, মাঝখানে আল্লাহর প্রশংসা করে দোয়া শুরু করা, আল্লাহর প্রশংসার মাধ্যমে দোয়া শেষ করা এবং নত জানু হয়ে কায়মানুবককে সময় বুঝে দোয়া করা, যেমন আজান ও ইকামতের মধ্যে, ফরজ নামাজের পরে এবং শেষ রাত্রে তাহাজ্জুদের পরে, বিভিন্ন নফল নামাজের পরে, এই সমস্ত সময়। তাছাড়া বান্দার যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে যেটা পাওয়া যায়, চার ভাবে বান্দার দোয়া কবুল হয়। এক, দোয়া যেটা বান্দা করে সাথে সাথে কবুল হয়। দ্বিতীয়, যেটা বান্দায় দোয়া করে কিন্তু একটু দেরিতে কবুল হয়। তৃতীয়, বান্দা দোয়া করে কিন্তু তার দোয়া দেখা যায় যে কবুল হচ্ছে না, কিন্তু আসলে এই দোয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা তাকে বড় এক বিপদ থেকে বাঁচিয়ে দিলেন, এটাও একটা দোয়া কবুল হওয়া। তৃতীয় হলো যে এই তিনটার কোনো একটা পাইল না, আখেরাতে এই দোয়ার জন্য তাকে নেকি দান করা হবে। কিয়ামতের ময়দানে যখন বান্দা দেখবে যে তার পিছনে অনেক নেকি, তখন বলবে এই নেকিগুলো আমার নয়, তখন বলা হবে তুমি যে দোয়া করছিলে সেই দোয়াগুলি তোমাকে নেকি হিসেবে দেয়া হয়েছে। তখন বান্দা বলবে, হায় আফসোস, যদি দুনিয়ায় আমার কোনো দোয়া কবুল না হতো তাহলে এখন আমার অনেক নেকি হতো। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে দোয়া করার এবং কায়মানুবককে দোয়া করার তৌফিক দান করেন। এভাবে দোয়া করলে দোয়া কবুল হয়। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম রামপাল বাগেরহাট থেকে। লিখেছেন, আমরা ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুই, পাক কাপড় না পাক কাপড় একসাথে দিলে যদি তিনবার না নিংড়ানো হয় তাতে পাক হবে কি, জানাতে মর্জি হয়। ভাই ইব্রাহিম, পাক কাপড় না পাক কাপড় একসঙ্গে মিলে গেলে এবং তা এক পানিতে ভিজিয়ে দিলে সব কাপড়ই নাপাক বলে গণ্য হবে এবং তা তিনবার না নিংড়ানো পর্যন্ত পাক হবে না। ওয়াশিং মেশিন যদি অটো হয় এবং তা এমন সিস্টেম করা হয় যে তিনবার ড্রাই করে তাহলে পাক হবে, অন্যথা পাক হবে না। যদি ওয়াশিং মেশিন অটো না হয় তাহলে তিনবার নিজেরা নিংড়াই দিবেন অথবা নিজেরা তিনবার তাতে ড্রাই করে তারপরে আপনার সুন্দর করে পাক করে তারপরে আপনার ব্যবহার করবেন। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আবু তাহের দিগুলিয়া খুলনা থেকে। আমরা অনেক সময় গোসলখানায় গোসল করি এবং বেরিয়ে আসি, ওজুর নিয়াত করি না, এতে আমাদের ওজু হবে কি? ভাই আবু তাহের, এতে আপনার ওজু হয়ে যাবে, তবে ওজুর সব পাবেন না। সুন্নাত তরিকা হলো আগে ওজু করে নিতে হবে, তারপর গোসল করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম আজ এ পর্যন্ত। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত বা পরামর্শ ও অজানা বিষয়ে জানতে চেয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, 9000। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সরল সঠিক পথে পরিচালনা করুন এই কামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত।
12: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করলেন মাওলানা কারি ইকরামুল কবির, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 4টের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল ৪টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিমণি দেবনাথ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। সন্ধে ৭:৩০ বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পান ৮৮ ভোট। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকাভুক্ত ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ১১ ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করবেন। উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর সুশাসন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত নেতৃত্বের বিষয়কে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এক নীতি নির্ধারণী সংলাপ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির উদ্যোগে সাভারের ব্র্যাক সিডিএমে দুই দিন ব্যাপী সংলাপে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নীতি নির্ধারকদের সাথে মত বিনিময় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় তিনি বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ছাড়া আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা কোনোভাবে সম্ভব নয়। সেই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজাতে চায়। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দোরানি খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মির্শা আলমকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডিক্লিনের সদস্যসহ উপস্থিত অংশীজনদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। চলবে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ। সারাদেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারাদেশে মোট ৫১,৭৫,০০০ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জের ২৫,০০০ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার দুপতারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ৪ শিশু ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। দীর্ঘ সময় তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে একটি পুকুর পাড়ে শিশুদের জুতা দেখে তারা পুকুরে নেমে ৪ শিশুকেই পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর ২ শিশুকে ২৫,০০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্য ২ শিশুকে বেসরকারি একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ২৫,০০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম আজ জানায়, গত জুলাইয়ে তাইফুন ম্যাসাকের প্রভাবে মুষলধারে বৃষ্টির পাশাপাশি গুয়াংশি অঞ্চলের কিছু এলাকায় তীব্র বন্যা দেখা দেয়। নানিং ও গুইগ্যাং শহরের প্রায় ১৬,৫০,০০০ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হন। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। মেগেতে বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ছায়াছবির গান। প্রথমে শোনাব মনের সাথে যুদ্ধ, এই ছবির গান জেমসের কণ্ঠে।

0: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আজ 21 আগস্ট 2026 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যা 7টায় দরবার হল বঙ্গভবন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন।
1: আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে স্ত্রীর স্বপ্ন ছায়াছবির গান শোনাব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আজ 21 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, শুক্রবার সন্ধ্যা 7টায় দরবার হল বঙ্গভবন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে মধুর মিলন ছায়াছবির গান শোনাব খালিদ হাসান মিলু ও মিতালী মুখার্জির কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবার আপনাদেরকে শোনাব ঘায়েল ছায়াছবি থেকে, যেগুলো কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও আগুন।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ছায়াছবির গান।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে।
2: রোজ হাসরে আল্লাহ আমার

আমি জেনে শুনে জীবন ভরে দোষ।

শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পা।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হল। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনা চুকিয়ে দাও। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোঁটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান এবং দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: গোপনে দান সৎকা করা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। আল্লাহ তাআলার সমস্ত আমলের মধ্য হতে কেবল ওই আমলকেই গ্রহণ করেন যা একমাত্র তাঁরই সন্তুষ্টির জন্য করা হয়। যে ব্যক্তি কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা গোলামকে তার মালিকের বিরুদ্ধে উস্কানি দেয়, সে আমার উম্মত নয়। যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে, কিয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সে যে খুব ঝগড়াটে। আল-হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন হামদ শুনবেন।

আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হল। বাংলাদেশ বেতার খুলনা এখন ইংরেজি সংবাদ ও বাণিজ্যিক সংবাদ সহ পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 PM. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. President-elect Mirza Fakhrul Islam Alamgir will take oath as the country's 23rd president at the Darbar Hall of Bongo Bhavan at 7:30 PM today. The acting president, prime minister, chief justice, cabinet members, foreign dignitaries and civil and military officials are expected to attend the oath-taking ceremony. Mirza Fakhrul Islam Alamgir, former Secretary General of the Bangladesh Nationalist Party, BNP, was elected president by lawmakers yesterday, defeating his rival Colonel retired Oli Ahmed Bir Bikram. Mirza Fakhrul Islam Alamgir secured 255 votes, while Oli Ahmed, the candidate, backed by the Jamaat-e-Islami-led 11-party alliance, received 88 votes. Of the 349 lawmakers on the voter list, 343 cast their votes in the special session of parliament held from 2 PM to 5 PM. The Election Commission later issued a gazette notification declaring Mirza Fakhrul Islam Alamgir elected as the President of Bangladesh. Meanwhile, United Kingdom and China have congratulated Mirza Fakhrul Islam Alamgir on his election as President of Bangladesh. In a statement yesterday, the UK expressed its readiness to further strengthen the long-standing partnership between the two countries. It said the UK looks forward to working with President Mirza Fakhrul Islam Alamgir and the government of Bangladesh to further deepen the close and long-standing partnership between Dhaka and London. Another statement in this regard by China Embassy in Dhaka yesterday expressed readiness to work closely with Dhaka to further strengthen bilateral relations for mutual benefit. It said China attaches great importance to its relations with Bangladesh and stands ready to work closely with the Bangladeshi side to further advance bilateral cooperation. A massive cleanliness drive began today at the Durrani Canal and adjacent areas to revive the navigability of the old Buriganga Channel, a 7-kilometer historical waterway near Kamrangichor and Rasulpur in Dhaka. The Dhaka District Administration, along with volunteer-based youth organization BD Clean, jointly launched the drive. The drive began following the Prime Minister's directive to State Minister for Local Government, Rural Development and Cooperatives, Shahe Alum, to revive the channel after removing waste dumps. In line with the directive, initiatives have been taken to re-excavation, eviction drives and dredging projects to revive the blocked waterway, restore navigability and build modern civic waterways. Before starting the drive, the LGRD State Minister administered an oath to stakeholders including members of BD Clean. The preventive oral cholera vaccination campaign 2026 will begin tomorrow to prevent cholera. Under the program, the first dose will be administered from tomorrow to September 21, while the second dose will be given from September 26 to October 25 in 14 high-risk upojelas across the country. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakawat Hussain informed this while formally inaugurating the campaign at the auditorium of Dhaka South City Corporation yesterday. He said, although the disease is now under control, it remains vigilant due to recent outbreaks. He sought the cooperation of all concerned to make this campaign successful, as with all national vaccination programs. The minister urged people to seek timely treatment without delay if they contract cholera. All citizens aged 1 year and above, except pregnant women, will receive the oral vaccine free of charge from 8 AM to 5 PM on these days. U.S. Treasury Secretary Scott Bessent has said Washington will announce new measures on Monday to isolate Iran's economy. He warned U.S. allies that countries doing business with Iran could face the full force of American power. However, Iran said that its response to any new U.S. threats would be devastating. South Korea has called on North Korea to stop what is described as unnecessary slander and work together for peace on the Korean Peninsula. The comments came after Kim Yo-jong, the sister of North Korean leader Kim Jong-un, criticized South Korean President Lee Jae-myung. She accused him of making double-dealing remarks over the scaling back of U.S.-South Korea military drills. Seoul says it wants to reduce tensions and move forward towards peace on the peninsula. cricket and host Australia will take on Bangladesh in the second of the two match test series at Mackay tomorrow. The match is scheduled to start at 6 a.m. Bangladesh are leading the series 1-0. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder shower with temporary south-southeasterly gusts or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Tangail, Mymensingh, Dhaka, Furidpur, Joshur, Kushtia, Khulna and Sylhet. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamualaikum. বাংলাদেশ বেতার বাণিজ্য সংবাদ পড়ছি এস এম খায়রুল আলম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী 12 সেপ্টেম্বর ঢাকার নব থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। মেলায় অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে আগামী 30 আগস্টের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করতে আমন্ত্রণ জানিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। রাজধানী পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী 2 সেপ্টেম্বর 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন 2026 শুরু হচ্ছে। এবারের আয়োজনে একই ছাদের নিচে অনুষ্ঠিত হবে 25তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, 26তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং 53তম ডাইকেম বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো। প্রদর্শনী তিনটিতে টেক্সটাইল ও অ্যাপেরাল মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিক, ট্রিমস, অ্যাক্সেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে 37টি দেশের প্রায় 1475টি কোম্পানি অংশ নেবে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনী চলবে। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। একই সঙ্গে ট্রেড লাইসেন্স 5 বছর মেয়াদে নবায়নের ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সম্প্রতি রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত স্থানীয় ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা, মানবাধিকার উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ঘরে বসেই ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর পরিশোধের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের মিশরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের বেবজা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিলে প্রায় 134.25 কোটি টাকা সাশ্রয় হয়েছে। নির্ধারিত ব্যয়ের তুলনায় উল্লেখযোগ্য কম খরচে প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি কোষাগারে বড় ধরনের অবদান রাখার অবস্থানে পৌঁছেছে অর্থনৈতিক অঞ্চলটি। বেবজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনামুল হক বাসুসকে বলেন, প্রকল্পটির জন্য মোট 1,302.91 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল। উল্লেখ্য, বেবজা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা 539টি শিল্প প্লটের মধ্যে 401টি প্লট ইতিমধ্যে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.30 টাকা, ক্রয় 122.30 টাকা, ইউরো বিক্রয় 145.46 টাকা, ক্রয় 142.82 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.55 টাকা, ক্রয় 166.45 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.06 টাকা, ক্রয় 32.40 টাকা, দিরহাম বিক্রয় 33.74 টাকা, ক্রয় 33.13 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.50 টাকা, ক্রয় 396.12 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.50 টাকা, ক্রয় 95.70 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.69 টাকা, ক্রয় 30.09 টাকা এবং থাইপাত বিক্রয় 3.78 টাকা, ক্রয় 3.70 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৬টায়।
2: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন শুক্লা রায়চৌধুরী।

খালিদ হাসান মিলুর কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের গীতিকার নুরুজ্জামান শেখ, সুর করেছেন শেখ সাদি খান। ওগো প্রিয় বান্ধবী।

0: ওগো প্রিয় বান্ধবী, এই মনের রাজ্যে তুমি রানী। খালিদ হাসান মিলুর কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রাবেয়া সুলতানা শিউলি, নিশাত শাহরিয়ার এবং এস এম আসাদুজ্জামান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, আফরোজা আক্তার, রাসেল আহমেদ, রাহাত তরফদার এবং রাসেল খান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান। বন্ধুরা, অনুষ্ঠান উপস্থাপনায় আমাদের সাথে আরও রয়েছেন রেহানা সুলতানা।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীত শোনার জন্য। মিয়াকি মাল্লার রাগে বাঁশি শুনবেন শিল্পী মুর্তজা কবির। শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন পুলিন চক্রবর্তী।

0: এতক্ষণ মিয়াকি মাল্লার রাগে বাঁশি শুনলেন শিল্পী ছিলেন মুর্তজা কবির। এডিস মশার কামড় থেকে সুরক্ষায় আমাদের সকলকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাইরে বের হলে বা ঘরে হালকা রঙের এবং শরীর ঢেকে রাখে এমন ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট ব্যবহার করতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবুজ প্রকৃতির অনন্ত ধারায় ভরে উঠুক আমাদের জীবন, এই প্রত্যাশায় শুরু করছি
6: পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এনিল আকাশের নিচে মৃদুমন্দ বাতাসে দোল খাওয়া গাছপালার ছায় দাঁড়িয়ে আমরা যেন প্রতিনিয়ত অনুভব করি প্রকৃতি আমাদের জীবনের আসল আশ্রয়। বৃক্ষ শুধু আমাদের জীবনের গল্প নয়, এটি আমাদের বর্তমানের ভরসা আর ভবিষ্যতের প্রতিশ্রুতিও বটে। গাছ আমাদের দেয় অক্সিজেন, খাদ্য ও আশ্রয়। তবে তার চেয়েও বড় কথা, এটি পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, দুর্যোগের বিরুদ্ধে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। এই বৃক্ষরাজি ও বনভূমি আমাদের নৈসর্গিক সৌন্দর্যের মূলে, আমাদের সবুজ বাংলার প্রাণস্পন্দন। তাই আজ আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা গাছ লাগাব, গাছ বাঁচাব, আর আমাদের এই প্রিয় বাংলাকে আরো সবুজ করে তুলব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলার প্রকৃত রূপ আমাদের সবুজ বাংলায়, আর এখানে লুকিয়ে আছে অরণ্য, পাখি, নদী আর প্রকৃতির ছায়া। সবুজ বাংলা পর্বে এখন শোনাব একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। আজকের বিষয় ইকো ট্যুরিজম ও টেকসই বন ব্যবস্থাপনা। চলুন আর দেরি নয়, শুনে আসি সাক্ষাৎকারটি।
7: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সামিনিয়া স্যার। আজকের বিষয় ইকো ট্যুরিজম ও টেকসই বন ব্যবস্থাপনা। এ বিষয়ে বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন নাসিমা সুলতানা, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা বন অধিদপ্তর। স্বাগত আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, টেকসই বন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়?
8: টেকসই বন ব্যবস্থাপনা হল বনের ও অন্যান্য ইকোসিস্টেম কোনো প্রকার ক্ষতি না করে স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে বর্তমান ও ভবিষ্যতের বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক চাহিদা পূরণে বন ও বনভূমিকে একটি নির্দিষ্ট মাত্রায় তত্ত্বাবধান ও ব্যবহার করা। এটি বন ও বনাঞ্চলের জীববৈচিত্র্য, উৎপাদন ও পুনর্জন্মের সক্ষমতা ধরে রাখতে পারে। টেকসই বন ব্যবস্থাপনা সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিকগুলো বিবেচনা করে থাকে। 1992 সালে ব্রাজিলে রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত সম্মেলনে যে বন ব্যবস্থাপনার নীতিমালা আলোচিত হয়, সেটি সম্মিলিতভাবে টেকসই বন ব্যবস্থাপনার নীতিমালা হিসেবে আন্তর্জাতিক মহলে স্বীকৃত ও গৃহীত হয়।
7: এবারে জানতে চাই, পরিবেশ পর্যটন বলতে কি বোঝায়?
8: পরিবেশ পর্যটন হল প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ বা বৈশিষ্ট্যমণ্ডিত এলাকায় দায়িত্ববোধ সম্পন্ন ভ্রমণ, যার ফলে পরিবেশ সংরক্ষিত হয় এবং ওই এলাকার জনগণের অবস্থার উন্নয়ন ঘটে। ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, ওই এলাকার জনগণের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সুরক্ষা, পরিবেশ রক্ষায় বিভিন্ন সাবধানতার বিষয়ে সচেতন করতে শিক্ষা প্রদান এবং পর্যটক ও স্থানীয় জনগোষ্ঠীদের মধ্যে পরিবেশ রক্ষার প্রবণতা তৈরি ও মানসিক বিকাশের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে।
7: এবারে আমাদের দেশে পরিবেশ বান্ধব পর্যটনের সম্ভাবনা সম্পর্কে কিছু বলুন।
8: বাংলাদেশে পরিবেশ বান্ধব পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা জাতিসংঘ কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষিত হয়েছে। সুন্দরবনে বিভিন্ন প্রজাতির গাছ, প্রাণী, মাছ, পাখি ইত্যাদি এবং দুবলার চর, কচিখালি, নীল কমল, করম জল এলাকা পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে থাকে। কুয়াকাটা বঙ্গোপসাগরের কোলে একটি পর্যটন আকর্ষণ সমৃদ্ধ সমুদ্র সৈকত। পার্বত্য চট্টগ্রাম, এখানে পাহাড়, রেইন ফরেস্ট, কৃত্রিম হ্রদ, চিম্বুক, নীলগিরি, বগালেক, সাজেক ভ্যালি ইত্যাদি প্রাকৃতিক জীববৈচিত্র্য সমৃদ্ধ পর্যটন কেন্দ্র। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, কচ্ছপ ও প্রবাল দেখার জন্য একটি উত্তম পর্যটন স্থান হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে যে সকল ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, সেগুলো আকর্ষণীয় পর্যটন স্থান রয়েছে।
7: সবশেষে আপনার কাছে জানতে চাই, টেকসই বন ব্যবস্থাপনার মাপকাঠি কি?
8: টেকসই বন ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কিনা তা পরিমাপ করার জন্য বেশ কিছু সূচক রয়েছে, যেমন জীববৈচিত্র্য সংরক্ষণ, বনের উৎপাদন ঠিক রাখা, বনের বাস্তুতন্ত্রের সার্বিক দিক মানসম্মত রাখা, মাটি ও পানি সম্পদের সংরক্ষণ করা, কার্বন চক্রে বনের অবস্থান ধরে রাখা, স্থানীয় জনগণের চাহিদা পূরণে বনের অবদান সমুন্নত রাখা, বনের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার জন্য আইনগত, প্রাতিষ্ঠানিক ও আর্থিক ভিত্তি ঠিক রাখা। পরিবেশ পর্যটনের মাধ্যমে প্রাকৃতিক বনাঞ্চল থেকে আর্থিকভাবে আমরা বিভিন্ন উপকার পেয়ে থাকি। যেমন বনাঞ্চল থেকে আহরণ করে বা আহরণ ব্যতীত ইকোসিস্টেম থেকে সুবিধা লাভের জন্য পানি ব্যবস্থাপনার মাধ্যমে, কেউ যদি বন সংরক্ষণের জন্য অর্থ ব্যয় করতে চায় তার মাধ্যমে, এবং কার্বন চক্রের জন্য বনজ সম্পদ ব্যবহার না করে। বন নির্ভর ইকোট্যুরিজম বন থেকে কোন প্রকার বনজ সম্পদ আহরণ না করে বন সংরক্ষণের মাধ্যমে আর্থিক সুবিধা লাভের দিকটি তুলে ধরে। বনের সংরক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর আর্থিকভাবে লাভবান হওয়া এবং পর্যটকদের বন সংরক্ষণের ক্ষেত্রে জ্ঞান বিকাশে ইকোট্যুরিজম ইতিবাচক প্রভাব ফেলে থাকে।
7: অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আজকের এই বিষয় থেকে শ্রোতা বন্ধুরা অনেক উপকৃত হবেন।
6: জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষ ও বন্যভূমি আজ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রবল খরা, ঝড়, তাপপ্রবাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া, এসব এখন বাস্তবতায় রূপ নিয়েছে। এগুলো যে শুধু প্রাণীকুলকে ক্ষতি করছে তা নয়, মানুষের জীবিকা এবং আবাসভূমিকেও কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে। তাই সময় এসেছে আমাদের আরও সচেতন হবার, পরিবেশ রক্ষায় জীবনের অন্যতম দায়িত্ব হিসেবে নিজেকে নিয়োজিত করা। এবার শুনবেন পরিবেশ বিষয়ক একটি গান। গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন এস এম আব্দুল্লাহ ওয়াল, কণ্ঠ দিয়েছেন সৈয়দা সাবিনা সুলতানা।

0: সময় যে কত দ্রুত কেটে যায় টেরই পাওয়া যায় না। দেখতে দেখতে এসে পড়েছি আজকের সময়ের প্রান্তসীমায়। শেষ করার আগে শুধু একটি কথা বলবো, আসুন প্রতিদিন একটু একটু করে আমরা আমাদের সবুজ প্রান্তরকে আরো সবুজ করে তুলি। বন্ধুরা, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম জি এম তারিক, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জেসমিন আক্তার। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শপথ গ্রহণ করবেন। সন্ধ্যে ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম পান ৮৮টি ভোট। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকাভুক্ত ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ১১ ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জুম্মার নামাজের পর রাজধানী শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর সুশাসন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত নেতৃত্বের বিষয়কে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এক নীতি নির্ধারণী সংলাপ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির উদ্যোগে সাভারের ব্র্যাক সিডিএমএ ২-দিনব্যাপী এই সংলাপে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নীতি নির্ধারকদের সাথে মতবিনিময় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ছাড়া আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা কোনোভাবে সম্ভব নয়। সেই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায়। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দুরানী খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্য সহ উপস্থিত অংশীজনদের শপথবাক্য পাঠ করান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ। সারাদেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারা দেশে মোট ৫১,৭৫,০০০ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকিতে বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। লিডসের প্রথম টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৩ উইকেটে ৫১ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা পাকিস্তান ১৭১ ও ৩ উইকেটে ৫১ রান। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৯ রান। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। The first online dispute resolution of Bangladesh ODR Center was inaugurated at the Baigasau Toki Court in Khulna today. Senior District and Session Judge Khulna Chand Mohammad Abdul Alim Al Raji inaugurated it as chief guest. The new online dispute resolution center will create an opportunity to resolve different disputes at the local level quickly, easily and at low cost. Besides, the technology-based initiative will reduce the pressure of cases in the court and save time and cost in dispute resolution. President Over Friendship Senior Director and Head of Inclusive Citizenship Aisha Tasin Khan, the inaugural function was attended among other by District Legal Support Officer Khulna Romana Afros, Assistant General Manager Law of Friendship Advocate Ashikul Chaman, Judicial Magistrate of Paigasa Chowki Court Masum Billah, Civil Judge Hazrat Ali, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসুজ্জামান চৌধুরী অ্যান্ড প্রেসিডেন্ট অব পাইগাসা বার অ্যাসোসিয়েশন অ্যাডভোকেট জি এম আব্দুস সত্তার অ্যান্ড কনসার্ন অফিসিয়ালস। The Digital Dispute Resolution Center was established at the initiative of the non-government organization Friendship with the Association of the Department of Justice. The renovation work of the Arpara Munshipara graveyard of Shalika Upajila in Magura began today. Joint convener of District BNP Barrister Mithun Roy Choudhury inaugurated the work as chief guest. A large number of party leaders and workers, people of different professions, including engineers and concerned officials, were present at the time. It may be mentioned that Jila Parishad is renovating the graveyard at a cost of 3 lakh taka. BA and BSS program examinations 2025 conducted by Bangladesh Open University BOU were held simultaneously across the country today. Besides, the examinations were held at 26 examination centers under BOU Joshua Regional Center. Director of BOU Joshua Regional Sheikh Suhail Ahmed visited different examination centers. The examinations were held in a fair and peaceful environment with the cooperation of the teachers, employees and concerned officials. Hamd and Nath competition, discussion meeting, prize distribution and Dua Mahfil with the participation of students have been arranged in Khulna on the occasion of the Holi Eid Miladun Nabi. A Hamd and Nath competition will be held in Khulna Shishu Academy on 26th August at 9:30 a.m. on the occasion. The competition will be held in three groups: Group A, Class 1 to Class 4, Group B, Class 5 to Class 7 and Group C, Class 8 to Class 10. Besides, the discussion meeting, prize distribution ceremony and Dua Mahfil have been arranged at Shishu Bikash Kendro. It may be mentioned the competitors will have to arrive 15 minutes before starting the competition and complete their registration. District Administration and Shishu Academy will jointly administrate 8,31,68,000 as well as 496 metric tons of wheat and rice have been allocated in 8 upazilas of Joshua district under the Rural Infrastructure Reform Kabikha and Kabita program. Of them, 275 projects are being implemented through cash money and 105 projects are being implemented through wheat and rice. 90% work of the projects have been completed and rest of the work will be completed soon. Under the project, roads, mosques, madrasas and temples have been renovated as well as social organizations have been developed. The Relief and Disaster Management Department of District Administration is implementing the project. Two matches of Mir Mugdho Interdiscipline Football Competition in Khulna University were held at the university ground today. In the first match, URP discipline defeated education discipline by 4-1. In another match, the match between Economics Discipline and DP Discipline ended in draw without any goal. Meanwhile, Katlibala 11 defeated Gongarampur Pratap Kumar Secondary School 11 by 2-0 in the Aftaruddin Sridhi Football Tournament at Abdul Ghani Secondary School Ground under Shalikha Upazila in Magura Terai. Finally, weather and focused valley chill on tonight says there are chances of rain or thunder showers with temporary south-south style gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Jashur, Kushtia, Rajshahi, Pabna, Tangail, Moymansingh, Dhaka and Faridpur. River ports in these areas are to highest cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna Porikroma Shaptahik Ghatanabolir Opor Betar Biboroni
3: Porikroma খুলনায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উপর ভিত্তি করে বেতার বিবরণী গত 12ই আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন খুলনা বিশেষ শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান কবির নানা দিক নিয়ে আলোচনা করেন।
4: যেমন সীমা অসীমে রবীন্দ্রনাথের যে কবিতা আমরা সবাই জানি, অসীম সে চায় সীমার নিবিড় সঙ্গ, সীমা হতে চায় অসীমের মাঝে হারা। এই অসাধারণ লাইন দুটি কবিরের দোহা থেকে নেয়া। ফুল কায় হাম বাস কা চাহা, বাস কয়ে হাম ফুল কা। ফুল চায় সৌরভকে আর সৌরভ চায় ফুলকে। কবিরের এই দোহা থেকে রবীন্দ্রনাথের এই লাইন, অসীম সে চায় সীমার নিবিড় সঙ্গ, সীমা হতে চায় অসীমের মাঝে হারা। তো এমনি ভাবে রবীন্দ্রনাথের মাধ্যমে আমরা শুধু আমাদের এই ভূমির রসকে গ্রহণ করেছি তা না, বিশ্ব সাহিত্যের ভান্ডার থেকে তিনি সংগ্রহ করে সুন্দর করে ফুল ফুটিয়েছেন। টিএস এলিয়ট বলেছেন, একজন কবি যদি তার পূর্বতন কবিদের সাহিত্যকে আত্মস্থ করতে না পারে তো তিনি কখনো বড় কবি হয়ে উঠতে পারেন না। রবীন্দ্রনাথ বিশ্ব সাহিত্যের এই যে রস সেগুলি তিনি সংগ্রহ করেছেন। সুতরাং যারা রবীন্দ্রনাথকে এই নামের কারণে রঠা বলে ছোট করে তারা জানে না যে রবীন্দ্রনাথ প্রাণ বৈরাগ্য, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় নবীব মুক্তির সাধ। ইসলামিক ফিলোসফি এটা হাফেজের কথা যে বৈরাগ্য না অসংখ্য বন্ধনের ভিতরে সংসারে গদন। যারা রঠা বলে রবীন্দ্রনাথকে ছোট করতে চান তারা কি এই বৈরাগ্য প্রাণ ইত্যাদি কবিতা মায়াবাদ কবিতা পড়েননি? তাহলে দেখা যাবে রবীন্দ্রনাথ এক মুক্ত মানবতার সাধন। সেখানে হিন্দু মুসলমানের ব্যাপার নেই, এখানে বৌদ্ধ খ্রিস্টানের ব্যাপার নেই। মহান কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার মুক্ত মানবতার কথা বলে আমার কথা শেষ করছি।
3: প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খুলনা মোহাম্মদ আব্দুল্লাহ হারুন তাঁর বক্তব্য তুলে ধরেন এভাবে।
5: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন মানবতাবাদী, মানব দরদী একজন কবি। বাংলা সাহিত্য এবং সাহিত্যের যতগুলো অনুষঙ্গ রয়েছে তার প্রতিটি ক্ষেত্রেই তিনি বিশ্ব দরবারে নিয়ে গিয়েছেন বাংলা সাহিত্যকে। সবচেয়ে পরিচিতি পেয়েছিলেন তিনি ছোট গল্পে, তার অত্যন্ত সুন্দর একটি উপস্থাপনা ছিল ছোট গল্প যার মাধ্যমে মানুষের মন জয় করেছেন, বাংলা সাহিত্যকে অনেক উন্নত করেছেন এই ছোট গল্পের মাধ্যমে। কিন্তু শুধু গল্প নয়, এই প্রত্যেকটা গল্পে আপনার মেসেজ রয়েছে সমাজ সংস্কারের জন্য, সমাজের উন্নয়নের জন্য তিনি গল্পের মাধ্যমে উপস্থাপনা করেছেন। আপনারা জানেন যে আমরা ছোটবেলায় আমরা অনেকেই পড়েছি তার বিখ্যাত ছোট গল্প ছিল আমাদের কাবলিওয়ালা, আমরা সকলেই তার কিন্তু জানি যে এই গল্পের মাধ্যমে তিনি আমাদের যে পিতৃত্বের বোধ সেটা কোনো ভৌগোলিক সীমা রেখায় কিন্তু সীমাবদ্ধ নয়, ভৌগোলিক সীমা রেখার বাইরেও সারা বিশ্বেই পিতৃত্ব পিতৃত্ব এই যে ফাদারহুড এটা তিনি গল্পের মাধ্যমে উপস্থাপন করেছেন। এরকম অসংখ্য অসংখ্য বিষয় রয়েছে যেটা এই ক্ষুদ্র সময়ে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের পক্ষে তাকে বিশ্লেষণ করা তার বিষয়ে করা দ্বারা নগণ্য এই বিষয়ে। তো আমি শুধু এইটুকুই বলি যে এই প্রয়াণ দিবসে তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন না কেন তিনি আমাদের বাঙালি তথা বাংলাদেশের এই অঞ্চলেরই মাটি ছিলেন, বাংলাদেশকে নিয়ে তিনি অনেক লেখা লিখেছেন, বিশেষ করে খুলনাও তার পদচারণা ছিল। খুলনা তার স্মৃতিধন্য একটি জায়গা, আমরা এখানে জানি যে খুলনার দক্ষিণ দিঘিতে তিনি এসেছেন, এই জায়গা তার পদচারণা ছিল। সুতরাং খুলনার মানুষ রবীন্দ্র প্রেমী হবে এটাই স্বাভাবিক, এবং আমরা এই প্রয়াণ দিবসে শুধু আমরা যেটা মনে করব যে তিনি মানবতার জন্য, মানুষের জন্য, অসাম্প্রদায়িক চেতনায় চেতনাবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষের জন্য যে মেসেজগুলো দিয়ে গেছেন সেটা যেন আমরা অক্ষরে পালন করি। আমরা তার সাম্যবাদ, তার অসাম্প্রদায়িক চেতনাকে সমাজে বজায় রাখতে পারি এই আশা ব্যক্ত করি।
3: সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খুলনা মিস হুরে জান্নাত।
6: আর আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য খুলনা, এক পাশে রূপসা আরেক পাশে ফুলতলা উপজেলা, এক সাইডে তার শ্বশুর বাড়ি আরেক সাইডে তার মামার বাড়ি। রবীন্দ্রনাথ সম্বন্ধে আসলে বলার স্পর্ধা আমার মতো ক্ষুদ্র মানুষের আসলেই নেই। তবে আমার কাছে, আমি যেহেতু রবীন্দ্রনাথের সাহিত্য মুগ্ধ, তার গান কবিতা পছন্দ করি, তার থেকে আমি হয়তো আমার আলোকে আমি বলতে চাই যে রবীন্দ্রনাথ আসলে প্রেমের কবি। কেন প্রেমের কবি সেটা আমি, তার গুপ্ত প্রেম যেমন রয়েছে একইভাবে ব্যক্ত প্রেম রয়েছে, এছাড়াও রয়েছে তার রাহুল প্রেম। আমি দুটি লাইন আপনাদের শোনাবো, জানি না আসলে ভুল ত্রুটি ক্ষমা করুন। শুনেছি আমারে ভালোই লাগে না, নাইবা লাগিল কঠিন বাঁধনে চরণ বেরিয়া, চিরকাল তোরে রব আক্রিয়া লোহার পাশান্ত, তুই তো আমার বন্দী অভাগী, প্রাণের বাঁধন দিয়েছি প্রাণে লাস্ট অংশটুকু, এভাবেই রয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার গুপ্ত প্রেমে দেখিয়েছেন যে তার সৌন্দর্য, তার ব্যক্ত প্রেমে দেখিয়েছেন যে কথা বলা হয়ে গিয়েছে, আর তার রাহুর প্রেমে দেখিয়েছেন যে টেনাসিয়াস প্রেমিক যখন আটকে থেকে বারবার চেষ্টা করে তাকে এড়ানো যায় না। তো আমি আর অনুরোধ করব যে নজরুল বর্ষ উপলক্ষে যে এক বছর ব্যাপী প্রোগ্রাম আপনারা আসবেন, এই নজরুল বর্ষের মধ্যেই কিন্তু আমাদের এই রবীন্দ্রনাথের আজকের প্রোগ্রাম পড়ে। আর আপনারা জানেন যে নজরুল তার বিখ্যাত লেখা সঞ্চিতা রবীন্দ্রনাথকেই কিন্তু উৎসর্গ করেছেন। এখানে কবির সাথে কবির যে এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সাম্যের সম্পর্ক, অসাম্প্রদায়িক সম্পর্কটা কিন্তু ফুটে ওঠে। এবং রবীন্দ্রনাথ আমাদের সাহিত্যকর্মে এগিয়ে থাকতে হবে, জানতে হবে, আর মাদক থেকে দূরে থাকতে হবে, পড়ালেখার

0: দিয়ে যেতে হবে। সংস্কৃতি আসলে মানুষের একটা মনের মধ্যে আকাশ, উদার আকাশ, যেখানে আপনি সময় মতো অবগাহন করতে পারেন, রূপ দিতে পারেন।
1: রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে গত 16 আগস্ট থেকে 18 আগস্ট পালিত হয় জাতীয় মৎস্য পক্ষ 2026। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর খুলনা এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। 16 আগস্ট উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক খুলনা মিস হুরে জান্নাত।
2: নির্বিশেষে আমি মনে করি সবার আগে বাংলাদেশ, এর কোনো বিকল্প নাই, এবং দেশপ্রেম মানের অঙ্গ, আমি এটা সবচেয়ে বড় বিষয় বলে মনে করি। তো বাংলাদেশের মানুষ যেন আবিষের মুক্তি এবং আবিষের শক্তি পায়, এনার্জি পায়, ভালো খেলতে পারে, ভালো সাংস্কৃতিক কার্যক্রম করতে পারে, লেখা পড়া, জ্ঞান বিজ্ঞান, শিল্প সংস্কৃতিতে যেন এগিয়ে যায়, এই কামনা অবশ্যই করি। আর অবশ্যই আমরা যেহেতু চাকরি করি, আমরা অবশ্যই একজন আরেকজনকে সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করি। অনেক সময় আমরা অনেকের কাছ থেকে সহযোগিতা পাই না, এটাও মানে সবচেয়ে চরম সত্য। হয়তো আমাদের অনেকগুলো প্রোগ্রাম এই কারণে স্থগিত হয়ে যায়, আমরা অনেক সময় বাধাগ্রস্ত হই। তারপরও আমরা চেষ্টা করি আমাদের নিজ নিজ অবস্থান থেকে, আমাদের ইগো নয়, আমাদের আসলে কর্মের মাঝেই পরিচয়, আর সবচেয়ে বড় কথা সবার আগে বাংলাদেশ।
1: অনুষ্ঠানের প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী এমপি, মাননীয় মন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বলেন,
3: আমাদের পরিচয় যে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, মানে যুগ যুগ ধরে মৎস্য সম্পদে মাছের দিক থেকে আমাদের দেশ ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা সেরা একটা দেশ। এত প্রচুর মাছ সেখানে পাওয়া যেত, আপনার যাদের একটু বয়স হয়েছে তারা দেখবেন, ছোটো কাঠের টাকা দেখেন আমাদের একটা কী পরিমাণ মাছ আমাদের দেশে, খালে বিলে পুকুরে, একটু বৃষ্টি হলেই মাছ চলে আসতো, উঠোনের পর মাছ চলে আসতো এখানে। আপনার মানে পানি নেমে যাওয়ার সময় সেখানে যে কোনো জায়গায় একটা একটা বাঁধ দিয়ে একটা মানে খেজুর গাছের ডাল দিয়ে সেখানে দেখুন প্রচুর মাছ উৎপাদন। আর এখানে আমাদের মানে ধান যা হতো তাতে আমাদের ধানের পাতে আমাদের দেশের মানুষ খুব সুখে স্বচ্ছন্দ থাকতো, এবং অন্যান্য এখানে এখানে মানে কোমর তাঁতিরা কাপড় বুনত, কোমররা হাড়ি বানাত, আমারটা মানে সমস্ত লোহার জিনিসপত্র বানাতো। অর্থাৎ নানা দিক থেকে সমৃদ্ধ একটা দেশ, সোনার বাংলা ছিল আমাদের দেশটা। তো এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, তাই আমাদের মানে আমরা চাচ্ছি যে আমাদের পানি সম্পদের উন্নয়ন করা এবং সমস্ত খাল বিল নদ নদী এগুলোকে আমরা খনন করে এবং মানে সেখানে আপনার জলাধার তৈরি করা, এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা। এই পরিকল্পনা ছিল শহীদ প্রেসিডেন্ট দেওয়ার সময়। আর মাছে আমরা সমৃদ্ধ হতে চাই, আমাদের দেশে মাছ রপ্তানিকারক দেশ হবে, বিদেশ থেকে কোনো মাছ আর আমাদের এই যে গত কয়েক বছর যাব মানে বাইরের দেশ আমাদের মাছ পাঠায় না, মাছের কি অভাব আছে? এবার কোরবানির সময় গরু আসেনি, তাতে গরুর অভাব ছিল না। অতএব আমাদের এখানে কোনো মানে কারোর প্রতি নির্ভরশীল হওয়ার দেশ বাংলাদেশ না, এ দেশ হলো কৃষকের দেশ, 90% লোক হলো কৃষক মৎস্যজীবী। অতএব কৃষকের দেশে কোনো দিন মানে যতই মানে খরা হোক, বন্যা হোক, আর যতই মানে আমদানি হোক আর না হোক, বাজারে নানা ধরনের মানে তরিতরকারি শাক সবজি কারা উৎপাদন করে? কৃষকরা। নানান ধরনের ফল লাগে, এত ফল দেখুন সব কৃষকরা উৎপাদন করে। আমি এই কথাগুলো বলে মৎস্যপক্ষের খুলনা জেলা মৎস্যপক্ষের আমি শুভ উদ্বোধন করছি।
1: বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান।
4: রূপালী মৎস্যের সংস্কৃতিতে সবার আগে বাংলাদেশ, এই আপনারা জানেন যে খুলনাতে নয়টি উপজেলা, 18টি পৌরসভা এবং আমাদের ন্যাচারাল ওয়াটার বডিতে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা 9টি ফিল্টার স্থাপন করেছি, যেগুলো খুবই আশাব্যঞ্জক। আমরা বিগত বছর 9.58 মেট্রিক টন মাছের পুনা চতুর্থ জলাশয়ে প্রবুদ্ধ করেছি। আমাদের এখানে ন্যাচারাল ওয়াটার বডিতে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য 5টা অ্যাওয়ারনেস সেন্টার স্থাপন করা হয়েছে। আমরা অ্যাওয়ারনেস সচেতনতার জন্য গুরুত্ব দিচ্ছি।

0: চিনির উৎপাদন হেক্টর প্রতি জাতীয় হলো 300 কেজি, যেটা যে পরিমাণে বৃদ্ধি হওয়ার সঙ্গে সাথে আমরা অগ্রগতি হতে পারিনি। এর কারণগুলো আমরা যেটা জানি যে মূলত বর্ষপূর্ত বিয়েদের অভাব এবং আমাদের এই সরকারে এই সর্বপ্রথম সুন্দরবনে প্যান্ট চলাকালীন সময়ে বর্তমান গল্পের সর্বপ্রথম সিএমের আওতায় এই জেলেদেরকে নিয়ে এসেছে। আমরা এই মতো 4208 জেলে পরিবারকে পরিবার মধ্যে 80 কেজি করে চাল প্রদান করা হয়েছে এবং এই কাজগুলো বিস্তর হয়েছে। আমাদের টোটাল সমুদ্রকে টোটাল ফিশিং ভেসেলগুলোকে আমরা একেবারে অনলাইন লাইভ মনিটরিং এর ভিতরে আনার জন্য আমরা জিএসএস ডিভাইস লাগানো হয়েছে। বাংলাদেশে 8,240 বোটে আমরা 50 কিলোমিটার পর্যন্ত কোস্ট থেকে মনিটরিং করতে পারি।
1: একই দিন 16 আগস্ট নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় কমিশনার খুলনার সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিল্লাল হোসেন খান, যুগ্ম সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
2: গত 17 বছরে নজরুল যেভাবে উপস্থিত হয়েছিলেন সেইটা জানার পরে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন, স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন এবং সচিব মহোদয় ছিলেন, সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে এবছরে 2026 সালের 25শে মে থেকে 2027 সালের 25শে মে পর্যন্ত নজরুল বর্ষ পালিত হয়। সেইটার ঘোষণা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই মতবিনিময় সভা সেটারই অংশ। তো নজরুল বর্ষ পালন উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন সংক্রান্ত যে নির্দেশিকা আমরা মন্ত্রণালয় থেকে বের করেছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ।
1: মোহাম্মদ মনিরুজ্জামান, চেয়ারম্যান খুলনা ওয়াসা, বলেন
3: সিটি কর্পোরেশন এলাকায় যে প্রতিযোগিতা আয়োজন হচ্ছে সেখানে শুধুমাত্র প্রথম স্থান অধিকারীকে আপনারা জেলা পর্যায়ে তালিকাভুক্ত করবেন, কিন্তু সিটি কর্পোরেশনে এতগুলো প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় আছে বা এত বেশি পরিমাণ অংশগ্রহণকারী হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, যেটা জেলা পর্যায়ের অন্তর্গত হবে এটা কিন্তু বাংলাদেশের বাস্তবতা। সে কারণে এখানেও আপনাকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে তাদেরকে সুযোগ দিতে হবে।
1: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন,
4: আমাদের ময়লাপোতার মোড় আছে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা রাস্তার মোড়। আমরা এটাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এভিনিউ নাম দিতে পারি এবং এটা শহরের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা, এটা আমরা করতে পারি।
1: বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য খুলনা এক আমির এজাজ খান।
5: বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে সকল অসমাপ্ত কাজ রয়েছেন সকলগুলাই হাত দিয়েছেন এগুলো সমাপ্ত করার জন্য। খুলনা মানুষের গণ দাবি যে খুলনা টিভি সেন্টারটা সংস্কার করে লোক বল নিয়োগ করে সেখানে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপনের জোর দাবি জানান।
1: প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
6: আমাদের সাথে শিক্ষা মন্ত্রণালয় আছে, আমাদের সাথে ক্রীড়া মন্ত্রণালয় আছে, আমাদের সাথে পর্যটন মন্ত্রণালয় আছে, আমাদের সাথে তথ্য মন্ত্রণালয় আছে এবং সামগ্রিক গভর্নমেন্ট তো এটি চাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এটি চাচ্ছেন যে আপনি এখন কথা হলো যে ঘোষণাটা নজরুল বর্ষ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, আপনারা এইকে মানে প্রাইমারি স্কুল পর্যায়ে চলে যাবে, তো আপনাদের না প্রাইমারি স্কুল শিক্ষা অফিসারদের ডাক, প্রাইমারি শিক্ষা অফিসার, তারপরে আপনার ওই মাধ্যমিক শিক্ষা অফিসার, তারপরে কলেজ লেভেলে যখন যাবে কলেজের ডিজিটি যে আমরা সেখানে এখানে আপনার মূল বক্তব্য হলো যে এখানে প্রত্যেক প্রাইমারিতে সেখানে আপনার এটা শুরু হবে, পুরো টাইম রুটিন দিয়ে আছে, এর মাঝে হয়ে যাবে, এর মাঝে হবে। যে জেলা মানে পারবেন না সেটা সে জেলা হয়তো একটু করবেন, কম করবেন, কিন্তু কথা হচ্ছে একটা প্রতিযোগিতা থাকবে যে কোন জেলা ফার্স্ট হবে, কোন জেলা মানে ভালো পারফরমেন্স হবে। সেদিন কোন জেলা পরিষদের জন্য আমাকে বললেন যে আমরা ব্যাপক কর্মসূচি নিয়ে করছি এবং মানে আমাদের বিশ্বাস হল যে নানানভাবে কালার করলে একটা প্রোগ্রাম আমরা করেছি।
1: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খুলনা মোহাম্মদ আব্দুল্লাহ হারুন। খুলনায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উপর ভিত্তি করে বেতার বিবরণী পরিক্রমা শেষ হল। ধারা বর্ণনা শেখ মঞ্জুর ইমাওলা, বহিরঙ্গন অনুষ্ঠান বাণীবদ্ধকরণ গ্রন্থনা ও সম্পাদনা মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
7: সাপ্তাহিক ঘটনাবলীর ওপর বেতার বিবরণী শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে চিনিয়েছেন স্রষ্টাকে, মহান আল্লাহ তাআলার করুণাধারায় সিক্ত হতে তিনি সাহায্য করেছেন দুনিয়াতে সৎ, সাহসী এবং নির্ভীকভাবে পথ চলার শক্তি তিনি যুগিয়েছেন। আমরা এখন আপনাদেরকে শোনাব নাতি রসুল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায় মোহাম্মদ হারুন আর রশিদের কণ্ঠে।
8: ইসলামের ওই বাগিচাতে

নাতে রাসুল শুনলেন, তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয় না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস। শ্রোতা বন্ধু, আমাদের আয়োজন মালায় আপনাদের জন্য এখনকার নিবেদনে রয়েছে নাতে রাসুল। স্বরচিত নাতে রাসুল শুনবেন শিল্পী মাহমুদুল নবী।
3: গুলবাগিচায় ফুটলো একটি ফুল,

শ্রোতা বন্ধু, আপনারা নাতে রাসুল শুনলেন। স্বরচিত নাতে রাসুলের শিল্পী ছিলেন মাহমুদুন্নবী। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি দরবার হল বঙ্গভবন ঢাকায় শপথ গ্রহণ করবেন। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। রিলে শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। শ্রোতা বন্ধু, ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশাত্মবোধক গান।

0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধু, পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: বিল্লা গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: কেমন আছো?
3: আলহামদুলিল্লাহ ভালোই আছি।
4: জরিনা বু
3: শরৎকাল
2: নাই হন, এই বৃষ্টি এই রই।
4: না আমি ছাতে নিয়ে বাসা থেকে বেরিয়েছি, বুঝছো? আরে ঝমঝমে
2: বৃষ্টি, একটু পরে দেখা গেল বৃষ্টি।
4: আসর ছাড়া তো আমাকে মানে কি কয় যে
2: হ্যাঁ,
4: যাই হোক যে পাবক আইসু আসরে উপস্থিত হইলাম আর কি। আমি যে তোমাকে দেখে খুব শান্তি লাগতেছে, সময় মতো আইসো আসর। হ্যাঁ তো যে জরিনাবু, তুমি জানি কি কইতে লাগছিলা, গাছ গাছ করে কি কইতে
2: লাগছিলাম? আমার ভাই আমার অনেকগুলো গাছে চারা দিচ্ছে, জানো কি গাছ? মেহগনি গাছে চারা দিচ্ছে।
4: মেহগনি গাছে? অনেকগুলির মধ্যে কি সবগুলি মেহগনি? না,
2: ফলজ ফলজ বনজ সবই আছে,
4: তিন রকম গাছ।
3: আমি আবার ফলের গাছ বেশি লাগাইছি, বুঝছো? আমার ওই যে বাইরের পোলা পানি ফল খাইতে চায়, পেয়ারা, ওই বারো মাসি পেয়ারা, কলা, এগুলি আমার বসত বাড়ির লাইন ধরে।
2: রাজা ভাই, এই যে শোনো, গাছের কথা কইলে না, গাছ যেমন উপকারী, আগাছা তেমন অপকারী। সে আগাছা তো সাফ করন লাগে, নয় ওর মধ্যে মশা ডিম পারে।
4: হ্যাঁ, ওইটা শোনো, এই যে এখনো যে বৃষ্টি হইতেছে, মাঝে বৃষ্টি হয়, ও যে অনেক জায়গায় যায়, অনেকে
3: খোসা ফালাই রেখেছে, দেখো না, ওই তো পানি জমার ডেঙ্গু মশা কি।
2: শুধু ডাবের খোসার কথা বলতেছো কেন? ওই যে আছে না, ওই যে গাছের কোটর বা টিনের কোটা বা টায়ার, এগুলো কিন্তু কোনো ভাবে এরকম রাখা যাবে না। বৃষ্টির পানি পড়ে পানি জমা
5: হলে কি হয় জরিনাবু? ওই সাজু ভাবি, শহরে কি হয়? শুনি যে ফ্রিজের নিচে ট্রেনের মধ্যে পানি থাকে, টাবের তলায় পানি থাকে।
4: না শোনো সুবিনাবু, এই সব তো পরিষ্কার করবা, কিন্তু আরো কাজ আছে। কিন্তু
5: কত
4: কাজের বন্ধু হইলো, দিনের বেলা মশারি টাঙ্গে শুতুই, আবার আলনায় কাপড় চোপড় রাখো,
2: সেগুলো
4: নানাছাড়া দিয়ে মশা তারে
5: একেবারে ঠিক।
3: মোট কথা, ওই যে আমাদের বসত বাড়ির জুব জার আশপাশ সব জার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো।
5: কিন্তু রাজা ভাই, যদি জ্বর হয়ে এই যায়,
4: তাহলে দ্রুত
5: হাসপাতালে যাও।
4: যেমন তোমার যে আমরা সব ডেঙ্গুতে সচেতন হব আর বৃক্ষরোপণ করব, এই প্রত্যাশা নিয়ে চলো আজকের আসরটা শুরু করি। আসরের আজকে প্রথমে থাকতেছে আধুনিক বিপণন ব্যবস্থায় উদ্যোক্তা তৈরির গুরুত্ব। মানে আমরা যে এই যে জিনিসপত্র ফলাই, তোমার ওই যে শাক সবজি ফলাই
3: ফলাই
4: বাজার নিয়ে যাই, কিন্তু কম দাম পাই মনে করে যাই, আর কম দামে দিয়ে চলে আসলাম। কিন্তু আধুনিক বিপণন ব্যবস্থার এটা গুরুত্ব কি, যে আমরা যদি মনে করো দুইটা পয়সা বেশি পাবো, কিভাবে পাবো, এই বিষয়ে আরো ভালো করে জানতেইব। তাই জানার জন্য আসো আমরা শুনি আধুনিক বিপণন ব্যবস্থায় উদ্যোক্তা তৈরির গুরুত্ব। এই বিষয়ের কথিকা রচনা ও পাঠ করছেন অপু সরকার, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর ঢাকা। আসো তার কাছ থেকে আমরা এই বিষয়টা শুনি।
6: বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কৃষকেরা নানা ধরনের ধান, সবজি, ফল, মশলা, দুধ সহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করেন, কিন্তু শুধু উৎপাদন করলেই কৃষকের কাঙ্ক্ষিত আয় নিশ্চিত হয় না। উৎপাদিত পণ্য সঠিক সময়ে, সঠিক বাজারে, সঠিক দামে এবং সঠিক উপায়ে পৌঁছে দেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে আধুনিক বিপণন ব্যবস্থা ও উদ্যোক্তার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, আগে কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে প্রধানত স্থানীয় হাট বাজারের উপর নির্ভরশীলতা ছিল। কৃষক অনেক সময় উৎপাদনের পরপরই পণ্য বিক্রি করতে বাধ্য হতেন, ফলে বাজার দর কম থাকলে কাঙ্ক্ষিত মূল্য পাওয়া কঠিন হতো। অপরদিকে ভোক্তার কাছ পর্যন্ত পণ্য পৌঁছাতে একাধিক ধাপ অতিক্রম করতে হতো। বর্তমান সময়ে পরিস্থিতি অনেক পরিবর্তিত হয়েছে। তথ্যপ্রযুক্তির বিকাশ, ই কমার্স, অনলাইন মার্কেট প্লেস, সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল পেমেন্ট এবং উন্নত পরিবহন ব্যবস্থার ফলে কৃষিপণ্য বিপণনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজন দক্ষ ও আধুনিক উদ্যোক্তা তৈরি করা। আসুন আমরা জেনে নেব উদ্যোক্তা কি। উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি নতুন সুযোগ শনাক্ত করেন, ঝুঁকি গ্রহণ করেন এবং সম্পদ ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসা বা উদ্যোগ গড়ে তোলেন। কৃষি বিপণনের ক্ষেত্রে একজন উদ্যোক্তা কৃষকের উৎপাদিত পণ্য সংগ্রহ, বাছাই, গ্রেডিং, প্যাকেজিং, সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের মাধ্যমে পণ্যের মূল্য বৃদ্ধি করতে পারেন। শ্রোতা বন্ধুরা, আধুনিক বিপণন ব্যবস্থায় উদ্যোক্তা তৈরির প্রথম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাজার সম্প্রসারণ। একজন উদ্যোক্তা শুধু স্থানীয় বাজারের পণ্য বিক্রি করার মাধ্যমে সীমাবদ্ধ থাকেন না, তিনি দেশের বিভিন্ন অঞ্চলের বাজার, পাইকারি ক্রেতা, প্রাতিষ্ঠানিক ক্রেতা, সুপার শপ এবং অনলাইন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারেন। এর ফলে কৃষকের উৎপাদিত পণ্যে নতুন বাজার সৃষ্টি হয়। দ্বিতীয়ত, উদ্যোক্তারা মূল্য সংযোজন করতে পারেন। ধরা যাক একজন কৃষক কাঁচা আম উৎপাদন করেন, শুধু কাঁচা আম বিক্রি করলে তিনি একটি নির্দিষ্ট মূল্য পাবেন, কিন্তু উদ্যোক্তা সেই কাঁচা আম দিয়ে যদি আচার, জুস, পাল্প বা অন্যান্য প্রক্রিয়াজাত পণ্য তৈরি করে বাজারজাত করেন, তাহলে হচ্ছে তার ন্যায্য মূল্য নিশ্চিত হবে, পাশাপাশি অতিরিক্ত মুনাফা অর্জনের একটা সুযোগ তৈরি হবে। একইভাবে টমেটো থেকে সস, মরিচ থেকে গুঁড়োমরিচ, বিভিন্ন ফল থেকে জুস প্রক্রিয়াজাতকরণ করে পণ্য তৈরি করা যায়। অর্থাৎ উৎপাদিত পণ্যের সঙ্গে প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও ব্র্যান্ডিং যুক্ত হলে পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তৃতীয়ত, উদ্যোক্তা কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কৃষক যদি সঠিক বাজার সম্পর্কে তথ্য পান এবং বিকল্প ক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে তিনি ভালো দামে পণ্য বিক্রির সুযোগ পাবেন। উদ্যোক্তারা কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে বড় বাজার, প্রাতিষ্ঠানিক ক্রেতা কিংবা অনলাইন ক্রেতার কাছে পৌঁছে দিতে পারেন। এতে কৃষক এবং ভোক্তার মধ্যে কার্যকর বাজার সংযোগ তৈরি হয় এবং বাজার ব্যবস্থা দক্ষতা বৃদ্ধি পায়। আধুনিক উদ্যোক্তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ডিজিটাল বিপণন সম্পর্কে দক্ষতা। আজ একজন উদ্যোক্তা মোবাইল ফোন ব্যবহার করে পণ্যের ছবি ও তথ্য প্রচার করতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছাতে পারেন, অনলাইন অর্ডার নিতে পারেন এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মূল্য গ্রহণ করতে পারেন। ফলে একটি গ্রামের উদ্যোক্তাও এখন দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতার কাছে তার পণ্য পৌঁছে দিতে পারেন। চতুর্থত, উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষি পণ্যের অপচয় কমানো সম্ভব। বাংলাদেশে অনেক কৃষি পণ্য উৎপাদনের পর সঠিক সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাতকরণের অভাবে নষ্ট হয়ে যায়। উদ্যোক্তারা আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, কোল্ড চেইন, উন্নত প্যাকেজিং এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই অপচয় কমাতে পারেন। এর ফলে কৃষকের ক্ষতি কমবে, ভোক্তার জন্য পণ্যের সরবরাহ স্থিতিশীল হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। শ্রোতা বন্ধুরা, উদ্যোক্তা তৈরির আরেকটি বড় গুরুত্ব হল কর্মসংস্থান সৃষ্টি। একটি কৃষিভিত্তিক উদ্যোগের সঙ্গে শুধু উদ্যোক্তাই যুক্ত থাকে না, সেখানে কৃষক, শ্রমিক, পরিবহনকারী, প্যাকেজিং কর্মী, বিক্রয়কর্মী এবং বিভিন্ন সেবা প্রদানকারী মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। বিশেষ করে তরুণ সমাজ যদি কৃষিকে শুধু উৎপাদনের ক্ষেত্র হিসেবে না দেখে কৃষিভিত্তিক ব্যবসা উদ্যোক্তা তৈরির ক্ষেত্র হিসেবে গ্রহণ করে, তাহলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হতে পারে। তবে উদ্যোক্তা তৈরি শুধু প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ হয় না, প্রয়োজন বাজার তথ্য, সহজ অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, পরামর্শ, অবকাঠামো এবং বাজার সংযোগ। একজন নতুন উদ্যোক্তা জানতে হবে কোন পণ্যে চাহিদা বেশি, কোন বাজারে কি দামে বিক্রি হচ্ছে, ক্রেতা কারা, পণ্যের মান কিভাবে নিশ্চিত করা যায়, কিভাবে প্যাকেজিং এবং ব্র্যান্ডিং করতে হয় এবং কিভাবে লাভজনক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হয়। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং উদ্যোক্তা সহায়ক বিভিন্ন সংগঠনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষি বিপণনের আধুনিক ব্যবস্থার মূল লক্ষ্য শুধু পণ্য বিক্রি করা নয়, বরং সঠিক পণ্য সঠিক মানে, সঠিক সময়ে, সঠিক বাজারে এবং ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া। এই লক্ষ্য অর্জনে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। তাই আমাদের প্রয়োজন এমন উদ্যোক্তা যারা বাজার বুঝবেন, প্রযুক্তি ব্যবহার করবেন, কৃষকের সঙ্গে কাজ করবেন, পণ্যের মান উন্নত করবেন, মূল্য সংযোজন করবেন এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সুযোগ কাজে লাগবে।
7: বাংলাদেশ বেতার। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বঙ্গভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
8: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বঙ্গভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবেন অর্থাৎ শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এবং এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি। এই বঙ্গভবনের দরবার হলে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রিপরিষদের সম্মাননীয় সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারক বৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক বৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক বৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই মহামান্য রাষ্ট্রপতি হিসাবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণের মাধ্যমে অভিষিক্ত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম 1948 সালের 1 আগস্ট ঠাকুরগাঁ জেলায়। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ। তিনি ঠাকুরগাঁ অঞ্চল থেকে একজন সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতিতে নাম লেখান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ধীরে ধীরে সক্রিয় হতে থাকেন ছাত্র রাজনীতিতে। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র

শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৯ গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ছিলেন। এই সময় তাকে গ্রেফতারও করা হয় এবং তিনি কারাবরণ করেন। ছাত্রজীবনের সক্রিয় রাজনীতির সাথে জড়িত হলেও কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ১৯৭২ সালে তিনি শিক্ষা ক্যাডারে যোগদান করে অধ্যাপনাকে পেশা হিসেবে গ্রহণ করেন। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দায়িত্বের মধ্যে বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবেও কাজ করেন তিনি। এছাড়াও তিনি ইউনেস্কো জাতীয় কমিশনে কাজ করেছেন। এছাড়াও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উপপ্রধানমন্ত্রী এস এ বারির ব্যক্তিগত সচিব হিসেবে ১৯৮২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৮৬ পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন তিনি। এরপর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফল নির্বাচনী প্রচারণা চালিয়ে ১৯৮৮ সালের পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন চলাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে মনোনীত হন তিনি। ১৯৯১ এবং ১৯৯৬ সালে যথাক্রমে পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০১ সালের নভেম্বরে নবনির্বাচিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর মন্ত্রিসভায় পরিবর্তন আনা হলে মির্জা ফখরুল ইসলাম বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। ২০১৮ সালের প্রহসনের রাতের ভোটের নির্বাচনে তিনি বিপুল জনরায়ে নির্বাচিত হলেও সারাদেশে তৎকালীন সরকারের ব্যাপক কারচুপির কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘৃণাবরেশে নির্বাচনকে প্রত্যাখ্যান করে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। ২০০৮ সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি এ পদের জন্য মনোনীত হন। ২০১১ সালের মার্চে দলটির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবরণ করলে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান এবং পরে বিএনপির ষষ্ঠ সম্মেলনে ২০১৬ সালের ১৯ মার্চ তাকে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই মেয়ের জনক। তার স্ত্রী রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এই দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পেশাগত জীবনেও স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। মামলা, আন্দোলন, সাংগঠনিক সংকট সব কিছুর মধ্যে তিনি সংযত কণ্ঠে দলকে, অর্থাৎ তার যে দলটি থেকে তিনি সদ্য পদত্যাগ করেছেন, মহাসচিব ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সহ বিভিন্ন রাজনৈতিক দাবিতে তিনি একাধিক কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন এবং বারংবার কারা নির্যাতন হয়েছেন, কারা ভোগ করেছেন, তিনি তারপরও ছিলেন একেবারে আপোষহীন। তার পরিবারে রয়েছে সমৃদ্ধ রাজনৈতিক ঐতিহ্য। তার চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন সাবেক মন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার। রাজনৈতিক দর্শন ও ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন ভদ্র রাজনৈতিক প্রতীক হিসাবে পরিণত করেছে। তার ভাষা আক্রমণাত্মক কখনই ছিল না, কিন্তু অবস্থান ছিল সুদৃঢ়। তিনি সংসদীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে সর্বদাই সোচ্চার ছিলেন। তিনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, বরং শিক্ষকতায় নয়, তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি ছাত্রজীবন থেকেই নাটকে অভিনয় করতেন, নাট্য রচনা করতেন, নাট্য পরিচালনা করতেন এবং একজন তুখোর আবৃত্তি শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সমসাময়িক কালে আমরা তাকে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সফল আবৃত্তি করতে দেখেছি। শ্রোতা বন্ধুরা, এই কৃতিমান ব্যক্তিত্ব কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। তার শপথ কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শপথ কার্যক্রম শুরু হওয়া মাত্রই বঙ্গভবনের দরবার হল থেকে আবারও আমরা আপনাদের সঙ্গে সংযুক্ত স্থাপন করব।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বঙ্গভবনের দরবার হলে মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে। ইতিমধ্যে আমরা শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনিকে দেখতে পাচ্ছি, তিনি তার দাঁড়িয়ে গেছেন।
1: আসসালামু আলাইকুম। আজ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান এবং এর পরপরই নবযুক্ত মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীগণের শপথ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি আর 2 মিনিটের মধ্যেই অনুষ্ঠান শুরু করতে পারব।
0: শ্রোতা বন্ধুরা, আমরা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য আপনারা শুনেছেন যে মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরই নবনিযুক্ত মন্ত্রী, কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীগণের শপথ গ্রহণ করানো হবে এবং এর মধ্য দিয়ে নতুনভাবে যুক্ত হবেন মন্ত্রিপরিষদে আরও বেশ কয়েকজন। এবং ইতিমধ্যে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে এসে, অর্থাৎ বঙ্গভবনের দরবার হলে এসে আসন গ্রহণ করেছেন। তার সঙ্গে রয়েছেন তার পত্নী, বিশিষ্ট চিকিৎসক এবং কার্ডিওলজিস্ট ডাক্তার জোবাইদা রহমান। এবং আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিয়েছিলাম এই বঙ্গভবনের দরবার হলে মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, কূটনৈতিক বৃন্দ, বিশিষ্টজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি ঢাকাস্থ বিদেশি মিশন সময়ের কূটনৈতিক বৃন্দ, আন্তর্জাতিক সংস্থা সময়ের কূটনৈতিক বৃন্দ, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা কিন্তু সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও দেখতে পাচ্ছি, তিনি প্রধানমন্ত্রীর পাশে আসন গ্রহণ করেছেন।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم.
1: ارشاد হচ্ছে, নিশ্চয়ই আজ যারা আপনার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। সুতরাং যে ব্যক্তি এই শপথ ভঙ্গ করবে সে নিজের ক্ষতি সাধন করবে, আর যে আল্লাহর সাথে কৃত শপথ পূরণ করবে আল্লাহ অতি শীঘ্রই তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নিগৃহীতা মা বোনদের, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীন নেত্রী বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের 20 আগস্ট 2026 তারিখের 332 নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 7 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 বিধি 12 উপবিধি 6 অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন আমি অনুগ্রহপূর্বক শপথ পাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
1: সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি
0: আইন অনুযায়ী
1: বাংলাদেশের রাষ্ট্রপতি পদের
0: কর্তব্য
1: বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি
0: বাংলাদেশের প্রতি
1: অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।
0: আমি
1: সংবিধানের রক্ষণ
0: সমর্থন
1: ও নিরাপত্তা বিধান করিব।
0: এবং
1: আমি
0: ভীতি বা অনুগ্রহ
1: অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া
0: সকলের প্রতি
1: আইন অনুযায়ী
0: যথাবিহিত আচরণ করিব।
1: ধন্যবাদ।
2: এখন শপথনামায় স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি এবং তা সত্যায়ন করবেন মাননীয় স্পিকার।

0: মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করাবার পর ফুলের তোড়া দিয়ে বরণ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। ফুলের তোড়া তুলে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে। মহামান্য রাষ্ট্রপতি হিসেবে চেয়ার গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
1: মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করায় সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকারকে অতিথি সারিতে তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

0: সম্মানিত সুধীবৃন্দ, এখন নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। মন্ত্রী পদে ডক্টর আব্দুল মঈন খান এমপি, জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জনাব সাচিং প্রু এমপি, জনাব আন্দালিব রহমান এমপি, নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রীপদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
1: আমি রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব
0: এবার মাননীয় নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি সরকারের মন্ত্রীরূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তা মন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না
0: এখন মাননীয় মন্ত্রীগণকে তাদের পদের শপথ ও গোপনীয়তার শপথ পত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: শ্রোতা বন্ধুরা, নবনিযুক্ত চারজন মন্ত্রীর শপথ গ্রহণ শেষে এখন শপথ বাক্যে যেটি পাঠ করেছেন সেখানে তারা স্বাক্ষর করছেন এবং এর মধ্য দিয়ে নতুনভাবে অভিষিক্ত হল তিনজন মন্ত্রী এবং রশিদুজ্জামান এম রশিদুল মিল্লাদ আগে প্রতিমন্ত্রী ছিলেন, তিনি মন্ত্রী পর্যায়ে অভিষিক্ত হলেন এবং শপথ গ্রহণ করলেন। আন্দালাব রহমান পার্থ, সাচিত্র জেরি এবং ডক্টর এম মঈন খান, তারা পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। এখন শপথ বাক্যে পাঠ করলেন। তারা দুটি শপথ নিয়েছেন, একটি মন্ত্রী হিসেবে, একটি গোপনীয়তা রক্ষার শপথ গ্রহণ করেছেন, দুটিতে তারা এখন স্বাক্ষর করছেন।
1: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

0: সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, নিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রীর পদে শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণ থেকে শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ করছি।
1: আমি
2: মোহাম্মদ শামীম কায়সার
1: সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী
2: সরকারের প্রতিমন্ত্রী পদের
1: কর্তব্য বিশ্বস্ততার সহিত
2: পালন করিব।
1: আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।
2: আমি সংবিধানের
1: রক্ষণ
2: সমর্থন
1: ও নিরাপত্তা বিধান করিব। এবং
2: আমি
1: ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া
2: সকলের প্রতি
1: আইন অনুযায়ী
2: যথাবিহিত
1: আচরণ করিব।
0: এবার মাননীয় প্রতিমন্ত্রীগণকে গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: আমি
2: মোহাম্মদ শামীম কায়সার
1: সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে
2: যে সকল বিষয়
1: আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে
2: যথাযথভাবে
1: আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত
2: প্রত্যক্ষ
1: বা পরোক্ষভাবে
2: কোনো ব্যক্তিকে
1: জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট
2: প্রকাশ করিব না।
0: এখন মাননীয় প্রতিমন্ত্রীগণকে পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
3: শ্রোতা বন্ধুরা, দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করলেন এবং একই সঙ্গে তারা গোপনীয়তার যে শপথ বাক্য পাঠ করলেন সেটিতে স্বাক্ষর করছেন। আমরা দেখতে পাচ্ছি দুজন প্রতিমন্ত্রী তারা শপথ বাক্য পাঠ করছেন। তাদের শপথ বাক্য পাঠ করালেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আরো 4 জন মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, সেটিও ইতিমধ্যে আপনারা জেনেছেন। এবং এর আগে শপথ গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম।
0: বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের অনুগ্রহপূর্বক আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ রইল।

0: শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হয়ে গেল মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করলেন, সেটিও আপনারা তখন সম্প্রচারিত হলো। আর এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাদুল্লাহ জম ও খসরু সিদ্দিক, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, মহামান্য রাষ্ট্রপতি সহ অন্যান্য মন্ত্রিপরিষদের সদস্যবর্গের যারা শপথ গ্রহণ করেছে তাদের উত্তুত্ত সাফল্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি বঙ্গভবনের দরবার হল থেকে এবং ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: এতক্ষণ বঙ্গভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় নতুন ছয়জন সদস্যের শপথ গ্রহণের অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্জ, এফএম 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানে।

0: দেশকে আমি বাসি ভালো, বাসবো ভালো আমরণ। সুমনা বর্ধনের গাওয়া গানটির সাথে শেষ হল উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। সেনানৌ অভিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি রাবেয়া সুলতানা শিউলি,
1: আমি নিশাত শাহরিয়ার।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও করিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেইতে বাংলাদেশ সময় সকাল ছটায় খেলা শুরু হবে। সিরিজে ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই। এছাড়া দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। এদিকে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ আজ অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ভিক্টোরিয়া একাডেমি, হায়দ্রাবাদ কিংসম্যান একাডেমি এবং নর্দার্ন টেরিটরি তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। অস্ট্রেলিয়া ডারউইনে অনুষ্ঠিত খেলায় ভিক্টোরিয়া একাডেমি 5 উইকেটে হোভার্ট হ্যারিকেন্সকে, কিংসম্যান 6 উইকেটে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিকে এবং নর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্স 8 উইকেটে নেপালকে পরাজিত করেছে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ সময় বেলা 2:30 বাংলাদেশ হাই পারফরমেন্স দল নেপালের বিপক্ষে খেলবে। এর আগে সকাল 6:30 দিনের প্রথম ম্যাচে অ্যাডিলেডে স্ট্রাইকার্স একাডেমি নিউজিল্যান্ড এ দলের এবং বেলা 10:30 হায়দ্রাবাদ কিংসম্যানস একাডেমি ভিক্টোরিয়া একাডেমির মুখোমুখি হবে। লিডসে প্রথম টেস্টে আজ তৃতীয় দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ইনিংস পরাজয় এড়াতে এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 7 উইকেটে 95 রান করেছে। এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 409 রান করে। পাকিস্তানের প্রথম ইনিংসে সংগ্রহ 171 রান। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 চতুর্থ দিনের খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। রাজধানীর রূপনগরে আরামবাগ মাঠে জুলাই যোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, অসামাজিক কর্মকাণ্ড ও মোবাইল ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন। এদিকে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নরসিংদী জেলা শাখা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ রাজধানীর খিলক্ষেত লেক সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নরসিংদী জেলা 7-6 গোলে নোয়াখালী শহর শাখা দলকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। উল্লেখ, এই টুর্নামেন্টে সারা দেশে 138টি শাখা অংশগ্রহণ করে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো অনুষ্ঠিত হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় আসরে খেলা অনুষ্ঠিত হবে। আগামী রোববার কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে শ্রীলঙ্কাকে অবশ্যই জয়ী হতে হবে। দুই ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান এবং হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত রয়েছেন। আগামী মাসে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। চলতি মাসের 28 তারিখে যুক্ত হচ্ছে চলতি মাসের 28 তারিখে সংযুক্ত আরব আমিরাতে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এতে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নেবে। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। অনূর্ধ্ব 20 এশিয়া কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 19-20 জাতীয় দলের অনুশীলন। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বিতার ঢাকা। বন্ধুরা, এখন শুনবেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী কনক চাপা, বাণীচিত্র প্রেমের জ্বালা।

আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। এবারে গানটি নেওয়া হয়েছে আনন্দ অশ্রু ছায়াছবি থেকে, শিল্পী এন্দ্র কিশোর ও কনক চাপা।

এই গানটির সাথে শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন সংবাদ, এর পরপরই শুনবেন সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। মন্ত্রিসভার সম্প্রসারণ, যুক্ত হলেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। দেশের অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণের উপর গুরুত্ব আরোপ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু। কলেরা প্রতিরোধে আগামীকাল দেশে শুরু হচ্ছে কলেরা টিকাদান কর্মসূচি। ইরানে সরকার পতনের লক্ষ্যে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান চীনের। এবং আগামীকাল ম্যাকাইয়ে শুরু হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান।
2: আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
3: সশ্রদ্ধ চিত্তে
2: শপথ বা
3: দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে
2: আমি
3: আইন অনুযায়ী
2: বাংলাদেশের
3: রাষ্ট্রপতি পদের
2: কর্তব্য
3: বিশ্বস্ততার সহিত পালন করিব।
2: আমি
3: বাংলাদেশের প্রতি
2: অকৃত্রিম বিশ্বাস
3: ও আনুগত্য পোষণ করিব।
2: আমি
3: সংবিধানের রক্ষণ
2: সমর্থন
3: ও নিরাপত্তা বিধান করিব।
2: এবং
3: আমি
2: ভীতি বা অনুগ্রহ
3: অনুরাগ বা বিরাগের
2: বশবর্তী না হইয়া
3: সকলের প্রতি
2: আইন অনুযায়ী
3: যথাবিহিত আচরণ করিব।
0: শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। এর আগে গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পান 88টি ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর 11 ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করলেন। ছাত্র রাজনীতি থেকে শিক্ষকতা, এরপর সরাসরি রাজনীতির মাঠে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির মহাসচিব থেকে এবার দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই উত্থানকে আস্থার প্রতীক হিসেবে দেখছেন দলের নেতাকর্মী ও বিরোধী রাজনীতিকরা। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ঘিরে প্রত্যাশা আর মূল্যায়ন নিয়ে শুনুন প্রতিবেদনে।
4: বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেয়ার মধ্য দিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেবল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেই নয়, যিনি দল মত নির্বিশেষে দেশের মানুষের কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। ছাত্র জীবনের ছাত্র রাজনীতি, সেখান থেকে শিক্ষকতা, সেই পেশা ছেড়ে ফের রাজনীতির মাঠে নেমেই ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর একদিকে বেগম খালেদা জিয়া কারাবন্দী এবং দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান যখন নির্বাসিত, বিএনপির সেই দুঃসময়ে হাল ধরেন তিনি। বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের কাছে হয়ে ওঠেন আস্থাভাজন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে এভাবেই মূল্যায়ন তুলে ধরেন বিএনপির কয়েকজন নেতা।
5: আমাদের নতুন মহামান্য রাষ্ট্রপতি সর্বজন শ্রদ্ধেয় এবং তার যে নেতৃত্ব, তার যে ব্যক্তিত্ব, এই সমস্ত কিছুর মাধ্যমে সকলের শ্রদ্ধা তিনি ইতিমধ্যে অর্জন করেছেন।
6: আশা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী 5 বছর এদেশের রাষ্ট্রপতি হিসাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং সংবিধান মোতাবেক তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন।
5: বর্ষীয়ান রাজনীতিবিদ আজকে তার মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছে, এটা রাজনীতিবিদদের জন্য একটি গর্বের বিষয়।
4: জননন্দিত প্রবীণ এই রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের নেতারাও। 11 দলীয় জোট থেকে মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে তার প্রত্যাশার কথা তুলে ধরে বলেন,
7: মির্জা ফখরুল ইসলাম সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একসাথে অনেকদিন কাজ করেছি, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি, সকল জিনিসের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা।
4: এছাড়া বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আজ নতুন করে যুক্ত হয়েছেন 6 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন 4 মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রাশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরি এবং ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। এছাড়া 2 প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।
8: আমি রশিদুজ্জামান মিল্লাত
3: সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য
0: এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রম বাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠ্যক্রমে নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ ঢাকার সাফারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত 2 দিনব্যাপী উপাচার্যদের সংলাপের প্রথম দিনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কেবল সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী করে গড়ে তোলা ওর উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যে দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগামী বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের 5% উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সংলাপে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদি আমিন বলেন, উচ্চশিক্ষার মান উন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, গবেষণা ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসাবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার এবং সমন্বিত স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলা হবে। তিনি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ইনোভেশন ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলো কেবল প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে সরকারি অনুদান ও অর্থায়নের মাধ্যমে সফল স্টার্ট আপে পরিণত হতে পারে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামের প্রসূতি কনিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ বাঘুটিয়া গ্রামের প্রশান্ত মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডলের বাড়ি পরিদর্শন করে তার স্বজনদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোন ধরনের অবহেলা বা ভুল হয়ে থাকলে তা যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গতরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনিকা মণ্ডলের মৃত্যু হলে খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ছুটে যান। পরিবার সূত্রে জানা যায়, কনিকা মণ্ডল সন্তান প্রসবের জন্য ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রায় তিন মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর থেকেই তার পেটে তীব্র ব্যথা শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিটি স্ক্যান সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তার পেটের ভিতরে গজজাতীয় সামগ্রী থাকার বিষয়টি শনাক্ত করেন। অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করা হলেও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় কনিকা মণ্ডলের মৃত্যু হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সাফল্যের সাথে অতিক্রম করল তাদের প্রথম 180 দিন অর্থাৎ 6টি মাস। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান ও খাল খনন থেকে শুরু করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, প্রতিটি ক্ষেত্রে লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে এই সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: ক্ষমতা গ্রহণের পর থেকেই জনকল্যাণমুখী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেয় বর্তমান সরকার। প্রান্তিক পরিবারগুলোর কাছে নিত্য প্রয়োজনীয় সেবা ও সুবিধা পৌঁছে দিতে শুরু হয় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো উদ্যোগ। পরিবেশ সুরক্ষা, কৃষির আধুনিকায়ন ও টেকসই অবকাঠামো করার লক্ষ্য নিয়ে সরকারের নেওয়া অগ্রাধিকার ভিত্তিক উদ্যোগগুলো এখন বাস্তবে দৃশ্যমান। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল্লাহ মিন্টু বলেন,
11: আমি 15-20 দিনের ভিতরে আমরা 3.5 কোটি বৃক্ষরোপণ শেষ করা, 1.5 কোটি থাকবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এখন আমরা একটা নতুন নীতিমালা তৈরি করতেছি আগামী বছরের জন্য।
10: গাছ লাগানোর পাশাপাশি কৃষকের মুখে হাসি ফোটাতে, পানির অপ্রতুলতা দূর করতে নজর দেওয়া হয়েছিল খাল পূর্ণ খননে, যার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে 100% লক্ষ্যমাত্রা অর্জনে সফল হয়েছে বর্তমান সরকার।
12: আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে সমাপ্ত করেছি। আমাদের নতুন ভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার সে প্রকল্পটি আমরা যাচাইবাছাইয়ের ক্ষেত্রে শেষ করেছি। এক থেকে যাবে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃ খনন করব।
10: পরিবেশ রক্ষার আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল বর্জ্য ব্যবস্থাপনা। সিটি কর্পোরেশন ও আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ পদ্ধতির সঠিক সমন্বয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন নিয়ে এসেছে এই পরিচ্ছন্নতা কার্যক্রম। সুনির্দিষ্ট পরিকল্পনা ও সুদূরদর্শী পদক্ষেপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের এই ধারাবাহিকতা ধরে রেখে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে সরকার, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
9: রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলে হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দুরানি খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগার অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্যসহ উপস্থিত অংশীজনদের শপথ বাক্য পাঠ করান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা সাত আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। কলেরা প্রতিরোধে দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেয়া হবে। আগামীকাল থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এ কর্মসূচিতে সারা দেশে মোট 51,75,000 মানুষকে টিকার তাই আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির আবেদন আজ থেকে অনলাইনে শুরু হয়েছে, যা চলবে আগামী 27শে আগস্ট পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি জানিয়েছে, একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন। শিক্ষকেরা নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। সংশোধিত বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে আবেদন যাচাই বাছাই শেষে বদলির আদেশ দেয়া হবে। দেশের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মকর্তা কর্মচারীদের শতভাগ হাজিরা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক ফেস রিকগনিশন প্রযুক্তি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে 940 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইরান সরকারের পতনের লক্ষ্যে ওয়াশিংটন দেশটির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট চীন সহ অন্য দেশগুলোকে এই প্রচেষ্টায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। চীন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ডিকে কৌশলের সমালোচনা করে বলেছে, আরও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই বিরোধের সমাধান হবে না। এদিকে ইরান প্রস্তাবিত নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ ও অমানবিক বলে নিন্দা জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান শক্তি ও মর্যাদার অবস্থানে থাকা অবস্থায় এখন যুদ্ধ শেষ করা শ্রেয়। তিনি সতর্ক করে দেন, নতুন করে কোনো হামলা হলে ইরান কঠোর জবাব দেবে। প্রেসিডেন্ট সংঘাত ও নৌ অবরোধের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুর্দশার কথাও স্বীকার করে বলেন, যারা সংঘাত সমর্থন করে তাদেরও এর মূল্য দিতে হবে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। মন্ত্রিসভা সম্প্রসারণ, যুক্ত হলেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। দেশের অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয়ে নির্ধারণের উপর গুরুত্বারোপ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু। কলেরা প্রতিরোধে আগামীকাল থেকে দেশে শুরু হচ্ছে কলেরা টিকাদান কর্মসূচি। ইরানে সরকার পতনের লক্ষ্যে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন, নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান চীনের। এবং আগামীকাল ম্যাকওয়াইয়ে শুরু হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট। খবর শেষ হলো।
15: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছে আদনিনা মৌরিন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সন্ধ্যায় বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মোট 349টি ভোটের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল 255 ভোট পেয়ে বিজয়ী হন। ভোট দেননি 6 জন। বিদেশে থাকায় বিএনপির 3 জন সংসদ সদস্য ভোট দিতে পারেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পান 88 ভোট। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সাথে সংসদ সদস্য হওয়ায় তিনি নিজেও এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন। তবে সংসদ সদস্য না হয় 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ ভোট দিতে পারেননি। ভোট গণনা শেষে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদ কক্ষে পাশের আসনে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান নিজ আসন থেকে উঠে এসে নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এ সময় সংসদ সদস্যরা বিপুল করতালি ও টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। সবার উদ্দেশ্যে হাত নেড়ে ও সালাম দিয়ে জবাব দেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এর 1 ঘণ্টার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচন কমিশনে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল করা হয়। অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় 11 দলীয় জোট। গতকাল জাতীয় সংসদের সভাকক্ষে উন্মুক্ত ব্যালট পদ্ধতির ভোটে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল প্রায় 16 বছর বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। 2011 সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হন। 2016 সালের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দীর্ঘ সময় দেশের বাইরে থাকার সময় বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বলা বাহুল্য তিনি ওই সময় বিএনপির শীর্ষ নেতৃত্ব ও দলের মধ্যে সেতু বন্ধন হিসেবে দায়িত্ব পালন করেন ও দলকে উজ্জীবিত রাখতে মুখ্য ভূমিকা পালন করেন। দলের রাজনৈতিক ও নেতৃত্বজনিত দুঃসময়ে দল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি আনুগত্য বজায় রেখে জনগণকে সঙ্গে নিয়ে লড়ে গেছেন। কার্যত রাজনীতির মাঠে সকলের প্রিয় সজ্জন সুস্থধারার রাজনীতিক হিসেবে খ্যাত বিএনপির এই ত্যাগী নেতা। দল, দেশ ও রাজনীতিতে তার এই অবদানের স্বীকৃতি হিসেবে তিনি প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন পান। প্রেসিডেন্ট পদে দল তার ওপর আস্থা রাখে। গতকাল সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আগামী 5 বছর দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
16: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ঢাকা কেন্দ্রের নির্ধারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমাদের আয়োজন মালায় আপনাদের জন্য এখনকার নিবেদনে রয়েছে
1: দেশাত্মবোধক গান অচিন্ত্য কুমার ভৌমিকের কথায় সমবেত কণ্ঠে।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এরই সাথে বিদায় নিচ্ছি আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এরই সাথে বিদায় নিচ্ছি আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এরই সাথে বিদায় নিচ্ছি আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন থেকে। এবারে দেশাত্মবোধক গান শুনবেন মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় রুনা লাইলার কণ্ঠে।

0: সাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে 3:30। মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনবেন সন্ধে 6:10।
1: এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15 এবং রাত 9:20 FM 88.8 MHz। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30 এবং বিকেল 3:05। এছাড়াও আধুনিক গান শুনবেন মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠে দুপুর 12:20 এবং বেলা 2:40 শেখ আব্দুল মান্নানের কণ্ঠে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান আরও শুনতে পাবেন বিকেল 4:05। নজরুল সঙ্গীত শুনবেন সুব্রত কুমার সাহার কণ্ঠে দুপুর 12:30। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 2:30 ফারহানা খান পুরবীর কণ্ঠে। পল্লীগীতি শুনবেন বেলা 2:50 তৌহিদা আক্তার রাত্রির কণ্ঠে। লোকগীতি শুনবেন দুপুর 12:40 বিজয় কুমার বিশ্বাসের কণ্ঠে।
0: এছাড়া FM 88.8 MHz NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00।
1: জানিয়ে দেওয়া হলে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা।
0: জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনবেন বেলা ১টা বেজে ৫ মিনিটে। ইসলাম ও জীবন মশালা।

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: শ্রোতা বন্ধু, এই ছিল আমাদের সমস্ত আয়োজন। আজ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম এস এম শাহরুজ্জামান, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন শারমিন মিমি, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।